0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 20 শ্রাবণ, চৌঠা আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। গম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবিলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা। 5ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায় বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। কৃষ্ণসাগরের জনাকীর্ণ সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7। এবং প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে ডিএলএস ম্যাথরে 26 রানে জিতল বাংলাদেশ ইমার্জিং দল। শিরোনাম শুনলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মৃতদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মৃতদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। এই আইনের মাধ্যমে মানবাধিকার, মানবিক মর্যাদা

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। মর্নিং মাইক। গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একদম বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, একদম আকাশ এখন মেঘলা। যেও না তো একলা, এই গানটার কথা মনে পড়ছে, কারণ এত বাইরে একদমই অন্ধকার। সকাল থেকে আজকে একদম দেখলাম যে বৃষ্টি পড়ছে, তাই আমি আজকে খুব তাড়াতাড়ি বের হয়েছি, কারণ একদম জানি যে রাস্তায় জ্যাম পড়ে যায়। তারপরেও জ্যাম পেয়েছি আমি, যাই হোক ফাইনালি কিন্তু পৌঁছাতে পেরেছি আপনাদের কাছে। আমি তানহা হাজির হয়ে গিয়েছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অনেক আড্ডা দিই, গল্প করি, গসিপ শেয়ার করি, মজার মজার অনেক ইনফরমেশন শেয়ার করি, সেটা আজকেও করব। আপনারা চাইলে নিজেরাও কিন্তু ইনবক্স করতে পারেন, মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন মর্নিং মাইক শুরু করি। কিছু সুন্দর সুন্দর গান আপনাদের জন্য আমি রেডি রেখেছি আজকের মর্নিং মাইকের জন্য। প্রথম আমি যে গানটা শোনাবো সেটা হচ্ছে পাতাল বাঁশুরি, যেটা নতুন বের হয়েছে কোক স্টুডিও বাংলার। সেই গানটি শুনুন এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি।

0: উফ, শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

মর্নিং মাইক। সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং ম্যাক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটি ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছে মুন নদী। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড। মর্নিং মাইক।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এখন বাজে 10:11, তবে 11টা পর্যন্ত কিন্তু আমি থাকবো, মানে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজার মজার গসিপ শেয়ার করি, তেমনই একটা মজার গসিপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান। এই সময় দুই তারকার মধ্যে আন্তরিক কথোপকথনের এক পর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ জানান সাকিব। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজ করার আশ্বাস দেন ববিতা, তবে জুড়ে দেন একটি শর্ত। সেই শর্তটি কি? সেই শর্ততে তিনি বলেন, তার আগে কি বল, সাকিব খান কি বলেছেন ববিতাকে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনি প্লিজ সিনেমা করবেন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি, আপনার সাথে আমি আরো কাজ করতে চাই। জবাবে ববিতা জানান, মনের মতো গল্প এবং শক্তিশালী চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন না। তবে সাকিবের অনুরোধে জবাবে তিনি বলেন, আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব, কথা দিলাম তোমায়, তোমার সাথে ছবি করব। আপনাদের কি মতামত এই ববিতার এই মতামতের উপরে, মানে ববিতার যে কথাটা বলেছেন সেটার উপর কত, মানে কতটুকু আপনারা বলছেন যে সত্যতা আছে? কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সিনেমা, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যেই ক্যারেক্টারগুলো থাকে সেগুলোর ওয়েট কিন্তু খুব কমই থাকে, মানে সেইভাবে কিন্তু বলা যায় না। যেমন কিছুদিন আগে ব্যাডেস অফ বলিউড যেই সিরিজটা রিলিজ হয়েছিল, সেই সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করে রাঘব জুয়াল কিন্তু ফেমাস হয়ে গিয়েছিলেন। সেখানে ও মানে মেইন হিরো ছিল কিন্তু লাক্স, কিন্তু লাক্সকেও টপকিয়ে দিয়েছিলেন সে পার্শ্ব, মানে তার বন্ধুর চরিত্রে অভিনয় করার রাঘব। এবং তারপর কিন্তু তার কাছে একের পর এক মেইন হিরো, মানে মেইন কাস্টে অফার কিন্তু তার কাছে আসছে। তো বুঝতেই পারছেন যে ক্যারেক্টারের ওয়েটটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার, মানে আপনার ক্যারেক্টারের যদি একটা খুব ভালো রকমের ওয়েট থাকে সেক্ষেত্রে আপনি সাইড ক্যারেক্টারে অভিনয় করলেও আপনার জন্য সেটা অনেক বেশি কি বলে সুনাম নিয়ে আসবে। যাই হোক, এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দিন কমেন্ট করে, মেসেজ করে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন এখন আরও একটা সুন্দর গান শুনি, বালির শহর, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের খুব পছন্দের একটা জুটি আমার। তাদের একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছে, গানটি শুনুন এবং একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে। আজকে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে বাইরে, খুব মেঘলা আকাশ এবং খুব সুন্দর সুন্দর গানও কিন্তু আমি আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। মানে এই বৃষ্টির ওয়েদারে যে যে গানগুলো শুনতে ভালো লাগে সেই গানগুলোই কিন্তু প্লে করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আগামীকাল 5ই আগস্ট, মানে যেই দিনই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শেষ হয়েছিল, মানে বলা যায় যে 5ই আগস্ট আমাদের স্বাধীনতা, নতুন করে স্বাধীনতার দিন, এবং আগামীকাল হয়তো অনেক জায়গায় মানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল অনেক কর্মস্থল বন্ধ থাকবে এবং স্কুল কলেজও মেবি বন্ধ থাকবে। তো যাই হোক, যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিলাম, স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম, সেখান থেকেই আরও একটি মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত কনসার্ট ফর বাংলাদেশের 55 বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ সঙ্গীত পরিবেশনা দ্য লিগেসি। 1971 সালের 1ই আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন ও সেতার সম্রাট পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের সহায়তায় আয়োজিত সেই কনসার্ট বিশ্বজুড়ে মানবতার প্রতীক হিসেবে আজও স্মরণীয়। এই ঐতিহাসিক আয়োজনের 55 বছর পূর্তিতে সঙ্গীতায়োজক জাহাঙ্গীর আলম শ্রাবণ নির্মাণ করেছেন দ্য লেগেসি শিরোনামের বিশেষ সঙ্গীত চিত্র। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং আপনাদের এই নিউজটা শুনে কতটা ভালো লাগতো সেটা আমাকে জানিয়ে দিন SMS, কমেন্ট এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন, ফেসবুকে অলরেডি মর্নিং মাইকের পোস্ট করেছি, সেখানে কিছু মানুষ কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেছেন, মেসেজ করছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত থাকবেন। আমি কিন্তু এখনও বিদায় নিচ্ছি না, আরও কিছুক্ষণ থাকবো। তো চলুন এখন আরও একটা সুন্দর গান আপনাদের জন্য আমি প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: মর্নিং মাইক।
1: সো কথা বলতে বলতে আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। কেমন লেগেছে আজকে আপনাদের মর্নিং মাইক? আশা করি অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকে কিন্তু অনেক বেশি মজার মজার গল্প করেছি এবং অনেক কথা বলেছি, তাই না? কে কে পুরো সময়টা জুড়ে আমার সাথে ছিলেন, যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আশা করি যে গানগুলো প্লে করেছি সেগুলো আপনাদের খুব ভালো লেগেছে। যেহেতু বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার আছে এবং এই ওয়েদার মানেই কিন্তু আমরা জানি যে খিচুড়ি খাবো, একটু গরম গরম চা খাবো, একটু কি বলে ভাজা পোড়া খাবো, কারণ ঠান্ডার দিন পড়লে, বৃষ্টির দিন পড়লেই আসলে মনটা সেসবই খেতে ইচ্ছে করে। বাট তবুও আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া অবশ্যই আমাদেরকে কন্ট্রোল করে খেতে হবে, কন্ট্রোল বলতে যে লিমিটেড, ওকে? এবং অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে, বাইরের খাবার মানে একটু অ্যাভয়েড করাই বেটার, বিকজ আমরা জানি যে আমাদের বাংলাদেশের খাবার মানে বাইরের খাবার খুব একটা হেলদি কিন্তু হয় না। তো সেই দিক থেকে অবশ্যই মানে নিজেকে সেফ রাখতে হবে, ভাজা পোড়া যখন তখন হুটহাট করে খাওয়া যাবে না। হয়তো আপনি একটা বিকেলের স্ন্যাক্স করতে পারেন, কিন্তু দুপুরের লাঞ্চ অবশ্যই একটা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, ওকে? তো যাই হোক, আশা করি সবার ভালো লেগেছে এবং আমার অনেক বেশি ভালো লেগেছে আপনার সাথে আড্ডা দিয়ে গল্প করে। আজকে বিদায় নিব, আগামীকাল ঠিক সকাল 8টায় আবার হাজির হয়ে যাব এবং আবার আড্ডা দিব, আবার গল্প করব। এতক্ষণ পর্যন্ত আমাকে অনেক বেশি বেশি করে মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন, ওকে? সো আজকে বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shun Chen Taka FM 90.4.
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: জুলাই আন্দোলনে শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী ও সাধারণ মানুষ গর্জে উঠেছিল, আদায় করে নিয়েছিল দাবি। এই সেই চিরস্মরণীয় জুলাই। ঢাকা FM 90.4।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
2: কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সখী।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এবং শুনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 93.4.
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসার সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Field.
1: Hello, Dhaka. সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, দুপুর দুইটা বেজে গেছে এবং আরজি রিদম হাজির হয়ে গেল উইথ মিড ডে ফিলস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যুক্ত আছেন আমাদের সাথে। নতুন একটা দিনের, নতুন একটা দুপুরের, নতুন একটা মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আজকের এই দুপুরটা খুব সুন্দরভাবেই কাটবে, কারণ মিড ডে ফিল নিয়ে হাজির হয়ে গেছি। অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, তাছাড়া প্লেলিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান তো আছেই বন্ধুরা। লিসেনার্স, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন, অর্থাৎ আপনার এই দুপুরবেলা কেমন কাটছে, আপনার এই দুপুরটা কিভাবে কাটছে সেটা কিন্তু খুব ইজিলি আমাকে জানাতে পারবেন। কোত্থেকে আছেন, কেমন আছেন সব জানাতে পারবেন, আমাকে খুব সহজে লিখতে পারবেন, আপনার লাইফ স্টোরি আমার সাথে শেয়ার করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের যেই ফেসবুক পেজ আছে সেখানে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার্স, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আর যে রিদমের পোস্টার পেয়ে যাবেন, অর্থাৎ মিড ডে ফিলসের পোস্টার। অ্যান্ড সেই পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। আমি যদি বলি অলরেডি কিন্তু আমার ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, যেমন এই যে পোস্ট করার সাথে সাথে অমৃত দাদা চলে এসেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, এমডি জাওয়াদ আছেন, কমেন্ট করেছেন কেমন আছো রিদম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি জাওয়াদ ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। অমৃত দাদা শুভ দুপুর জানিয়েছে, দাদা শুভ দুপুর। সো দেরি না করে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসতে পারেন, তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেখানেও লিখতে পারবেন, 01841904904। ঠিক একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবেন। সো আশা করছি দেরি না করে ফোনটা হাতে নিয়ে নেন, কারণ এত সুন্দর একটা আড্ডা মিস করাটা কি ঠিক হবে। আর এই মিড ডে ফিলস নিয়ে যেহেতু হাজির হয়েছি, দুপুরটাকে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং করতে হবে। সো আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, গতকালকে হয়তো আমরা সেভাবে গল্প করতে পারিনি, তবে তবে আজকে কিন্তু আজকে আমাদের গল্প হবে, আড্ডা হবে, অনেক মজা হবে আশা করছি। সো এই দুপুরটা মনে হয় সুন্দর একটা গান দিয়ে কিন্তু শুরু করে দেওয়া উচিত এই মুহূর্তে। আমরা এখন যেই গানটা দিয়ে এই দুপুরটা শুরু করব সেটা হচ্ছে নতুন একটা গান, খুব রিসেন্ট যেটা এসেছে মার্কেটে, সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলার একটা গান যেটা করেছে ঈশান আর সুনিধি একসাথে, পাতার বাঁশুরি। হ্যাঁ খুব সুন্দর একটা গান কিন্তু লিসেনার্স, পাতার বাঁশুরি। এই গানটার আমি যদি বলি, গানটার কম্পোজিশনটা খুবই সুন্দর হয়েছে, আর কোক স্টুডিও বাংলার যে কম্পোজিশনগুলো থাকে বা তারা আসলে যেভাবে মিউজিকগুলো করে বা যেই নতুন নতুন আবিষ্কৃত মিউজিকগুলো আসলে তারা গানে ব্যবহার করে, এই ব্যাপারগুলো আসলে টোটালি কিন্তু ইনসেন। সো আমার মনে হচ্ছে যে এই গানটা খুবই ইন্টারেস্টিং কিন্তু করেছে তারা, আর আমার কাছে পার্সোনালি গানটা খুব ভালো লেগেছে। তো পাতার বাঁশুরি গানটা দিয়েই আজকের এই দুপুরটা শুরু করছি, অ্যান্ড আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, অ্যান্ড যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন, পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমবারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Destination, Ag Station.
1: Midday Field.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, অ্যান্ড দিস ইজ আর রিদম হিয়ার উইথ মিড ডে ফিলস। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। বরাবর দুইটা বাজেই কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম এবং দেখতে দেখতে কিন্তু সময়ের ফ্লোতে কিন্তু এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ইটস নাও 2:24, দুইটা বেজে 24 মিনিট, সময় খুব জলদি চলে যাচ্ছে মনে হচ্ছে। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। আর ইভেন শুরুর মুহূর্তে না, আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ডরা যুক্ত আছে আমার মিড ডে ফিল শুরু হওয়ার আগ থেকেই, অর্থাৎ সবাই কিন্তু অনেক আগ থেকেই আমাকে মেসেজ করছে, লিখছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, যুক্ত আছেন, মাত্র যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড খুব ইজিলি আমাকে লিখতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন এবং কমেন্ট করলে আমাকে লিখতে পারবেন। তাছাড়া নাম্বারেও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে সেখানেও কিন্তু লিখতে পারবেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে বন্ধুরা, ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন ঢাকা FM 90.4। অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখতে পাচ্ছি মাম্পি আছে আমার সাথে, এতদিন কেউ কিছু বললে ধৈর্য ধরে থাকতাম কিন্তু এখন আর ধৈর্য ধরবো না, কারণ আমি চাই না আমার কোনো ডায়াবেটিক্স হোক। নাইস নাইস, হ্যাঁ ধৈর্যের ফল মিষ্টি হয় আর মিষ্টি থেকে ডায়াবেটিক্স হয়, সো ধৈর্য ধরা বাদ দিতে হবে। আমার একটা ভিডিও ছিল অনেক আগের, ভিডিওটা কেউ চাইলে কিন্তু দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আচ্ছা আমার প্রোফাইলের ব্যাপারে অনেকের কনফিউশন আছে, অনেকে জিজ্ঞেস করছেন, আমি হয়তো বা রিপ্লাই করতে পারি না। সেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলটা হচ্ছে রিদম খন্দকার, মানে নামের যেই আপনি ধরেন আমাকে যেই মেসেজ করছেন যে খুঁজে পাচ্ছেন না আমার নামের বানানটাতে ভুল হচ্ছে, সেখানে ডি হবে না টি হবে, আমরা যে চা খাই সেই টি, আর YTHOM। সো রিদম দিয়ে সার্চ করলে হবে, খন্দকার রিদম খন্দকার প্রোফাইল অ্যান্ড আর জি রিদম পেজ। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি মাম্পি আরো লিখেছে, হাই লক্ষ্মী সোনা কেমন আছো, তোমার বাবা মানে আমার শাশুড়ি আমার শ্বশুরজি, আচ্ছা মাশাল্লাহ দেখতে তো অনেক সুন্দর, তুমি এত কালো কেন? আচ্ছা আমি কালো কেন, কারণ কি বলবো আমি ভালো এই জন্যই কালো হয়তো বা। মাম্পি নাইস কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কাইফা হলুকা লিখেছে, তার মানে এটা রংপুরের হাফসাই হবে আর কেউ না। হ্যাঁ রংপুরের হাফসা, লাঞ্চ করেছেন? না ভাইয়া এখন পর্যন্ত লাঞ্চ হয়নি। কেমন আছেন, আশা করছি ভালো আছেন। জিনিয়া আছে দেখা যাচ্ছে, জিনিয়া লিখেছেন আর যে কেমন আছো, বাসার সবাই কেমন আছে, গতকাল আমায় মিস করেছো কি? হ্যাঁ গতকাল আপনার মেসেজ পাইনি জিনিয়া, অ্যান্ড গতকালকে আমিও আসলে ওভাবে ছিলাম না, তবে আজকে দেখে আপনাকে ভালো লাগছে। আচ্ছা শুভ দুপুর, সাথে আছি পুরো সময় সানিম, সানিম ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তারপর সাবা লিখেছে, ব্রো ফাইনালি HSC শেষ, হাও ইয়ে, এখন রেজাল্টের পালা, রেজাল্ট দিলে হয়তো বা যদি আপনার কেউ মিষ্টি খাওয়ান আর কি। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, আমাকে মিষ্টি বলে যে ডাকে আর কি, দুষ্টু মিষ্টি, কোথায় আজ আমাদের গাছ থেকে নারিকেল পেরেছি, নারিকেল দিয়ে পিঠা করব, তুমি এসো একসঙ্গে খাবো। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যদি পারতাম আর কি। জান্নাতুল হীরা কিন্তু চলে এসেছে, একদম দুই দম আলুর দম রিদম, কি রাগ করলা? না না রাগ করিনি, রাগ করিনি, জান্নাতুল হীরা মোস্ট ওয়েলকাম। কালকে নাকি তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি না থাকার কারণে তোমাকে বলেছিলাম আমার এক্সাম ছিল। আচ্ছা না না না, ব্যাপার তো এরকম কিছুই না শারমিন, ভুলবো কেন, ভুলার কিছু নেই। আচ্ছা তারপর কোথায় আরো লিখেছে, জানো আমি ঠিকই শুনেছি, তোমার ভিডিও দেখেছি, জানো এবার বলো স্বার্থপর মানুষ কে? শারমিন ফ্রম রংপুর, স্বার্থপর মানুষ হচ্ছে সে যে কিনা স্বার্থর পরে মানে স্বার্থ হাসিলের পর চলে যায়, সেই স্বার্থপর মানুষ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে? মনিফা যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। অম্মানির সাথে তুমি যে স্টোরিটা বলেছো সেটি আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড অনেকটা ভয়ও লেগেছে। বিড়ালের সাথে তোমার এত ভয়ঙ্কর ঘটনা ঘটার পরও তুমি তোমার বাসায় বিড়াল পালো। আচ্ছা, বিড়ালের প্রতি আসলে একটা সফট কর্নার সবারই থাকে। সো ওই ছোটোবেলার কাহিনী যদি ধরে রাখি তাহলে হয়তো বা বিড়াল পালার হতো না। ছোটোবেলার কাহিনীটা ওই দ্যাট টাইম হয়েছিল, তারপরে হয়তো বা একটা সময় ভুলে গেছি আর কি। বাই দ্য ওয়ে, যারা অমানিশা এতটা এনজয় করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অমানিশা এনজয় করার জন্য বা দেখার জন্য। আচ্ছা, চট্টগ্রাম থেকে আছে আমার সাথে রিমি। ওকে, সালাম নিও, প্রথম মেসেজ দিলাম, ধন্যবাদ। আশা করছি এখন থেকে রিমি রেগুলার কথা হবে আপনার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু গঙ্গাজড়া থেকে জান্নাত। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, খাঁটি কথা। তো ঠিক একদম ভাইয়া, তাই তো তোমার নাম রিদম। আচ্ছা, যাই হোক, লিসেনার্স, একটা গানে চলে যাচ্ছি এখন আমরা। লাইফের প্রথম কার উপর ক্রাশ খেয়েছিলেন সেই গানটারই এখন আমরা একটা সবাইকে মনে করিয়ে দেবো। অর্থাৎ গানের নাম হচ্ছে ক্রাশ, জেনিফার পেইগের করা, খুব সুন্দর একটা গান। অ্যান্ড খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: manos.
1: Taka FM 90.4.
2: Çağrı
1: Çabaşatı.
3: Midday Feels.
4: Spider-Man, tune churaya mera dil ka chan. Spider-Man, tune churaya mera dil ka chan. Hello, listeners, welcome back again. This is RJ Rhythm here with Meet the Fields. Apna shunchen apnader priyo station, Dhaka FM 90.4. Listeners, Marvel fan kothay achen? Ke achen? Shara den, chalo, joldi. Marvel fan asole. আমার আমি যদি বলি বলিউড হিসাব করি, ডলিউড হিসাব করি, হলিউড হিসাব করি, যাই হিসাব করি না কেন, এই মার্বেল ফ্যান যে বেসটা আছে, এই বেসটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট একটা বেস। মানে মার্বেলের প্রতি যাদের ফ্যাসিনেশন আছে বা মার্বেল ক্যারেক্টার প্রতি, ক্যারেক্টারগুলোর প্রতি যাদের আসলে কি বলবো এটাকে, এই যে ফ্যাসিনেশন চিন্তাভাবনা কাজ করে বা এই যে একটা অ্যাট্রাকশন কাজ করে, এটা কিন্তু ইনস্যান্ট লেভেলের। আর মার্ভেলের কথা কেন বলছি, কজ স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, এই এই মুভিটা, এই মুভিটা নিয়েই কিন্তু বর্তমানে হোল ওয়ার্ল্ডে, শুধু যে বাংলাদেশ তা কিন্তু না, মানে প্রতিটা দেশে কিন্তু এখন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে কিন্তু একটা ভালো একটা কি বলবো এটাকে কন্ট্রোভার্সি চলছে বা একটা কনভার্সেশন চলছে, কজ এইটাই এখন বর্তমান মার্কেটে কিন্তু চলছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাম্প্রতিক যেই এই মুভিটা ছিল, এই মুভির ব্যাপারটা কিন্তু আসলে মানে খুব একটা যে স্বস্তির ব্যাপার ছিল তা কিন্তু না, একের পর এক বড় বাজেটের সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি, এই রিসেন্ট টাইমের কথা যদি আমি বলি। আর সেই প্রেক্ষাপটে নতুন প্রাণ সঞ্চার করলো কিন্তু স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, মুক্তির অর্থাৎ রিলিজের ফার্স্ট উইকেই হোল ওয়ার্ল্ডে অর্থাৎ বিশ্বজুড়ে হচ্ছে প্রায় 92 কোটি 70 লাখ মার্কিন ডলার, হ্যাঁ যেটা বাংলা টাকা যদি আমি হিসাব করি প্রায় 11,300 কোটি টাকা, হ্যাঁ লিসেনার্স 11,300 কোটি টাকা আয় করে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড কিন্তু করেছে এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। লিসেনার্স এই মুভিটা মানে আসলেই আমি যদি বলি এর থেকে বেশি আয় নিয়ে আসলে উদ্বোধন করতে পেরেছিল মোস্ট প্রবলি মার্ভেলেরই হয়তো বা আরেকটা, এই যে অ্যাভেঞ্জার্স ইনগেম যেটা ছিল মোস্ট প্রবলি এটা 2019 সালে ছিল, হ্যাঁ 2019-এ, হ্যাঁ 2019-এই ছিল। সো অ্যাভেঞ্জার্স ইনগেমের যে একটা ব্যাপার ছিল সেটা ছিল হচ্ছে যা ওইটার উদ্বোধনে আয় ছিল মোস্ট প্রবলি 122 কোটি ডলারের মতো, আর সেটা কিন্তু স্পাইডারম্যান দেখাচ্ছে কি প্রথম সপ্তাহে কিন্তু তারা 92 কোটি 70 লাখ মার্কিন ডলার কিন্তু এখন পর্যন্ত কামিয়ে ফেলেছে। আর আমি আমার যেটা মনে হচ্ছে যে 92 কোটি থেকে 122 কোটিকে আসলে পিছে ফেলাতে বেশি সময় লাগবে না, কারণ মাত্র 3 দিনের এই আয়ে কিন্তু সিনেমাটি কিন্তু সহজেই মনে করেন যে ছাড়িয়ে গেছে প্রায় কি বলবো যে 22 কোটি 50 লাখ টাকার মতো, হয়তো বা এই 22 কোটি 50 লাখ ডলার কিন্তু তাদের নির্মাণ ব্যয় ছিল আর কি, সেটাকে কিন্তু ছাড়িয়ে গেছে। অর্থাৎ মানে মোটামুটি একটা ভালো 3 দিনে কিন্তু একটা ভালো রেসপন্স দেখা যাচ্ছে। আর আমার যেটা মনে হচ্ছে যে অ্যাভেঞ্জার্সের যেই ইনগেম যে সিরিজটা আছে সেটা হয়তো বা পিছিয়ে ফেলে দিবে এইবারের এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। যাই হোক বন্ধুরা, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে কে কে এখন পর্যন্ত দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাতে পারেন, আর অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি সরাসরি এখন ফেসবুক পেজে চলে যাবো একটু, কারণ ফেসবুকের কমেন্ট সেকশনে মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখা যাচ্ছে। ওয়াও, জুয়েল বিডি আছেন, কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আর জি রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরোটা সময়। দেশ থেকে, দেশের বাহির থেকে, যে যেখান থেকেই শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আছেন বলেই আসলে এই যে শো করে এত শান্তি পাই। আফ্রিদা, ওয়াসিমা আছে দেখা যাচ্ছে, কেমন আছো? এই তো সেই দিন কল্পনাতে ছিলে তুমি, এই গানটা প্লে করবে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো। যদিও আফ্রিদা ওয়াসিমা, আমাদের আসলে রিকোয়েস্টের গানগুলো প্লে করার কিন্তু ওরকম কোনো অপশন নেই, তারপর আমি চেষ্টা করবো আপনার পছন্দের যে গানটা আছে সেটা আমাদের প্লে লিস্টে রাখার জন্য। চিলে কোঠার গদ্যকার আছে আমার সাথে, বাহ বেশ সুন্দর একটা নাম, শুভ দুপুর টাঙ্গাইল থেকে শুনছি, ধন্যবাদ, ধন্যবাদ টাঙ্গাইল থেকে যুক্ত হওয়ার জন্য, খুব খুশি হলাম। মেঘলা দুপুরে জানালার বাহিরে তাকিয়ে থাকলেই মনের কোণে কত শত পুরনো কথা ভিড় করে আসে, হ্যাঁ এটা আসলে একাকিত্বর মধ্যে যারা থাকে বা হচ্ছে কি বলবো যে নিজের জন্য যে একটা সময় থাকে না, সেই সময়টাতে আপনিও এভাবে দেখবেন, যখন একটু জানালার দিকে বাহিরের দিকে তাকাবেন বা একটু আকাশের দিকে তাকাবেন, আকাশপানে তাকাবেন, তখন দেখবেন যে যত পুরনো কল্পনা জল্পনা আছে সব কিন্তু আপনার মাইন্ডে কিন্তু এসে ভিড় করবে। আচ্ছা জাওয়াদ আছেন, হাজার দুঃখের ভিড়ে কোথায়, জাওয়াদ হাসান, জাওয়াদ হাসান, আচ্ছা জাওয়াদ হাসানের কমেন্টটা হঠাৎ করে পাচ্ছি না আর। আচ্ছা সি এ মেলিয়া আছে আমার সাথে, এটা কি ক্যামেলিয়া নাকি নামটা? আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ক্যামেলিয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, যদি আমি ভুল না হয়ে থাকি এটা মোস্ট প্রবলি আমাদের ক্যামেলিয়া হতে পারে। তারপরে হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে অনেকেই যুক্ত হয়েছে। তোমার ইন্ট্রোটা জোস, মানে মিউজিকটা, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি ঈশানা আছে আমার সাথে, ঈশানা লিখেছে, মাম্পি লিখেছে, তোমায় অনেক মনে পড়ছে কিন্তু কাছে যেতে পারছি না, তোমায় অনেক মিস করছি কিন্তু বুঝাতে পারছি না, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে কিন্তু তোমার কাছে ছুটে যেতে পারছি না, আই রিয়েলি রিয়েলি মিসিং, রিয়েলি মিস ইউ রাইসুল, মাম্পি। ও মাম্পি ধন্যবাদ এত মিস করার জন্য, তবে একটু হার্ট হলাম কজ রাইসুল বানানটা ভুল হয়েছে, মাঝখানের এটা কেটে দিতে হবে, আর ওয়াই এস ইউ ওয়েল রাইসুল। হাউ আর ইউ ডিয়ার রিদম, আই এম স্টেইং ইন বিজয় সরণী ঢাকা, বাট নাও আই এম অ্যাট রংপুর সিটি, কি আই এম ডুয়েল সিটিজেন, আচ্ছা রংপুর অ্যান্ড ঢাকা, আই এম রেডিও লাভার ফ্রম মাই বয়হুড, আই গট মোর দেন 10 হোয়াট অফ রেডিও ইনক্লুডিং কার রেডিও সেটস, থ্যাংকস। আচ্ছা যাই হোক, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য, আর অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন না কেন, কেমন আছেন? আমাদের বেশ ভালো আছি বন্ধুরা, অনেকেই যুক্ত আছে আমার সাথে। আসলে বেশি মেসেজ পড়তে গেলে এখন আমরা গান শুনতে পারবো না, যাই হোক আমরা গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তানজিব সরোয়ারের করা আমি ডুবে ডুবে ভালোবাসি। কেন এত ভালো কেন বাসি আসলে বুঝতে পারি না, তবে ভালোবাসে কে মন বানে, ভালোবাসতে গেলে ডুবে ডুবেই ভালোবাসা লাগে। যাই হোক ডুবে ডুবে ভালোবাসি গানটাতে চলে যাচ্ছি আর পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফেলসের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: midday. Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে ব্যয়বহুল, আমার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টা চলে এসেছি। দ্বিতীয় ঘন্টায় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবার বন্ধু আর যে রিদম আছি কিন্তু মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। দেখতে দেখতে আসলে খুব জলদি মনে হচ্ছে সময়টা চলে যাচ্ছে, বুঝতে পারছি না সময়টা এত জলদি যাওয়ার কারণটা কি। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে। সবাইকে এই দ্বিতীয় ঘন্টা শুরুর মুহূর্তে আরও একবার স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি কে কে আছে এখন আমার সাথে, তারপর আমরা অন্য বিষয় নিয়ে অবশ্যই গল্প করব। আচ্ছা, থ্যাংকস ফর রিডিং মাই টেক্সট, রাজু ইজ মাই নিকনেম। ও রাজু, রাজু, রাজু ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের মেসেজ করার জন্য। অ্যান্ড আশা করছি এখন থেকে অবশ্যই রেগুলার যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে, মিড ডে ফিল্ডের সাথে। মাম্পি লিখেছে থ্যাংকস লক্ষ্মী সোনা, প্লেজার প্লেজার। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি এখন আরও কিছু মেসেজ একটু দেখতে চাই, দেখি দেখি দেখি দেখি কে আছে কে আছে কে আছে আমার সাথে। সিফাত ভাইয়ের গানটা খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, সিফাত ভাইয়ের একটা নিখোঁজ গানটা কিন্তু আমরা শুনছিলাম এর আগের ঘন্টায়। হ্যাঁ, সিফাত ভাইয়ের প্রতিটা গানই আসলে খুব সুন্দর কম্পোজিশন করা আর খুব ভালো লাগে গানগুলো। আচ্ছা, রংপুর থেকে মহিবুল্লাহ হাসনাত আছে আমার সাথে, ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে, নামটা লিখে নিই, নামটা লিখলে খুব খুশি হতাম, তবে কিছু একটা লিখেছে, আমি আসলে তার টেক্সটও পড়তে পারছি না, নেপেন যাও। আচ্ছা, যাই হোক, জানি না কি লিখেছে। আচ্ছা, মহিবুল্লাহ হাসনাত আরও লিখেছিল কি জানি, একটা ধাঁধা দিলাম, বলেন তো কোন শব্দের সাথে আরও শব্দ যোগ করলে শব্দটার অর্থ আরও ছোট হয়। বাহ, এ তো খুবই ইন্টারেস্টিং, তবে তবে আসলে এত এত ফোর্স এখন নেওয়া যাচ্ছে না, ব্রেনে ব্রেনে খুব প্রেশার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, কেউ যদি এটার অ্যান্সার জানেন অবশ্যই আমাকে জানাবেন। তারপর দেখতে পাচ্ছি মাম্পি আছে আমার সাথে এখনও, কোথায়, এটা থেকে দূরে থাকার চেষ্টা করো, না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মাম্পি দেখে আমাকে নিয়ে ফিউচার প্ল্যান করছে, ও মাই গড। জান্নাতুল হীরা আছে, জান্নাতুল হীরা লিখেছে তুমি ঢাকায় আর আমি চট্টগ্রামে, তবে তুমি যখন কথা বলো তখন মনে হয় তুমি আমার সামনেই আছো। বাহ, এত এত জোস ইমাজিনেশন, সেই সেই জান্নাতুল হীরা, নাইস, সুইট। ভাইয়া অমানিশার সত্যে তোমার ছোট বোনটি কে এখন কত বড় হয়েছে অ্যান্ড ওর নাম কি? আমার ছোট বোনের নাম আফসারা, ক্লাস নিউ টেনে আছে সে এখন। দোয়া করবেন সবাই, নেক্সট ইয়ার হয়তো বা এক্সাম দিবে, এসএসসি এক্সাম দিবে। মনিফা আছে চট্টগ্রাম থেকে, এখন পর্যন্ত চট্টগ্রামে গ্যাসের সংযোগ নেই, দিনের পুরোটা পুরোটা সময় গ্যাস থাকে না, রাত 11টার পরে গ্যাস আসে, আবার সকাল 6টা বাজতে না বাজতে গ্যাস চলে যায়। হ্যাঁ, আমি খুব রিসেন্ট শুনেছি, ইভেন আমার এক বড় ভাইয়ের সাথেও কথা হয়েছিল যে কিনা চট্টগ্রাম মেডিকেলে ডক্টর হিসেবে আছেন, আমি শুনলাম যে চট্টগ্রামে আসলে গ্যাস নিয়ে খুবই খুবই বাজে অবস্থা এবং খুবই ক্রাইসিস চলছে। যাই হোক, আশা করছি অবশ্যই বর্তমান বাংলাদেশ সরকার যে আছে হয়তোবা এটা খুব জলদি একটা রিকভার করার ট্রাই করবে, কজ কারো ক্ষতি হোক বা কারো কষ্ট হোক এটা কেউই চায় না। যাই হোক, আশা করছি অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, গানে চলে যাচ্ছি, রাফার করা আমি আকাশ পাঠাবো, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: 104.
1: Midday. Midday Feels.
2: Hello, Jonogon. Shabai Shunen Diye Mon. RJ Rhythm is back again with Midday Feels. Listeners, after Shunchen, after the Priyo Station, Dhaka FM 90.4. Listeners, dekhte dekhte shomoy kintu onektai egiye geche. 3 beje 23 minute. Shomoyটাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না. যাই হোক, তখন আমরা কথা বলছিলাম স্পাইডারম্যান নিয়ে. স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ যেই ডে মুভিটা আছে সেই মুভিটা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম আর কি. আচ্ছা, আমি তখন বলছিলাম যে হোল ওয়ার্ল্ডে, আসলে মানে পুরো বিশ্বজুড়ে এই স্পাইডারম্যান মুভিটা কত এখন পর্যন্ত কামিয়েছে বা কত এখন পর্যন্ত তারা হিট করতে পেরেছে, সেটা বলেছিলাম যে 92 কোটি, কত ছিল, 92 কোটি সামথিং, 92 কোটি 70 লাখ টাকার মতো ছিল মোস্ট প্রবাবলি. তো এই এই যে মুভিটা, এই মুভিটা আমি যদি উত্তর আমেরিকার কথা বলি, যে সেখানেও কিন্তু এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিটা কিন্তু একটা ডিফারেন্ট একটা প্যাটার্ন কিন্তু দাঁড়া করিয়েছে. যুক্তরাষ্ট্র আর হচ্ছে কানাডা, এই দুইটা জায়গাতে এই এই মুভিটা মুক্তির প্রথম সপ্তাহান্তে আয় করেছে হচ্ছে 35 কোটি 50 লাখ ডলার. হ্যাঁ, এই যার কারণে এটা উত্তর আমেরিকার ইতিহাসেও এটা দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা একটা সিনেমা. আর ওই যে তখন যেটা বলছিলাম যে ফার্স্ট মুভি, সেটাই যুক্তরাষ্ট্র কানাডার, আমি মানে অর্থাৎ উত্তর আমেরিকার কথা যদি বলি, নর্থ আমেরিকার কথা যদি বলি, প্রথমে প্রথম স্থানে রয়েছে ওই যে এর আগে যেটা বলেছিলাম যে অ্যাভেঞ্জার্স দ্য ইন গেম যে মুভিটা ছিল সেটার উদ্বোধনী আয় ছিল মোস্ট প্রবাবলি 35, হ্যাঁ 35 কোটি 70 লাখ ডলারের মতো ছিল, আর এটা হচ্ছে 35 কোটি 50 লাখ ডলার. অর্থাৎ খুব জলদি কিন্তু হচ্ছে মানে উত্তর আমেরিকার অর্থাৎ নর্থ আমেরিকার আরেকটা ইতিহাস কিন্তু এই স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে কিন্তু ভাঙতে চলেছে. এটা এটা এটা আমার একটা মানে ধারণা আর কি, তবে এখন পর্যন্ত আসলে ঠিক বলতে পারছি না. আর ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে সেখানে এসেছে হচ্ছে 57 কোটি 20 লাখ ডলার, আর বিশ্বের 73,000-এর বেশি পর্দায় কিন্তু এই মুভিটা আন্তর্জাতিকভাবে কিন্তু রিলিজ হয়েছে. বাট সব থেকে বেশি অবদান রেখেছে কিন্তু চীনে, যেখানে আয় হয়েছে 12 কোটি 10 লাখ ডলার. যুক্তরাজ্যে উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে 4 কোটি 90 লাখ ডলার. মুভিটা কিন্তু ভালোই করেছে. 2021 সালের আমি যদি স্পাইডারম্যান নো ওয়ে হোমের কথা বলি, এর ঘটনার কয়েক বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে কিন্তু ব্র্যান্ড নিউ ডে. আর সবার পরিচিত টম হল্যান্ড আছে যে পিটার পার্কার চরিত্রে. আর হচ্ছে এই যে স্পাইডারম্যানের যে সিরিজটা, এটা আমার মনে হয় কি যে মার্ভেল আসলে যতবারই বানাবে ততবারই হিট করে যাবে, বিকজ মার্ভেল হিটস ডিফারেন্ট, মার্ভেল মার্ভেলই. যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ. দেখতে পাচ্ছি জাওয়াদ লিখেছেন, তুমি এত সুন্দর কেন, আমিও তোমার মতো সুন্দর হতে চাই. আচ্ছা, আমার মতো সুন্দর হতে হলে প্রথমে কালো হতে হবে. জাগারি হোসেন আছেন, আসসালামু আলাইকুম রিদম ভাই. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন, পাবনার কি খবর? পাবনা থেকে রেগুলার যুক্ত হয় জাকারিয়া ভাই, খুব ভালো লাগে জাকারিয়া ভাই যখন কমেন্ট করেন বা মেসেজ করেন. আচ্ছা, আরো অনেকে যুক্ত আছে, আমরা এই মুহূর্তে কিছু মেসেজ একটু দেখে আসি. জিনিয়া যুক্ত আছে আমার সাথে, চির অভাগী তোমারও লাগি, শুধু তোমায় চাই আমি, জানি পাগলামি তবু তোমাকেই চাই আমি. জিনিয়াকে নিয়ে আর কি বলবো. যাই হোক, জিনিয়া অনেক অনেক ধন্যবাদ যে আপনি সবসময় আমার সাথে ছিলেন, আছেন এবং আশা করছি সবসময় আমার সাথেই থাকবেন. হিয়া আছে আমার সাথে, দেখা যাচ্ছে কালকে রাতের বেলা একটা বিড়ালের বেবি এসেছিল, ওকে খেতে দিলাম, খেয়ে আর যেতে যাচ্ছিল না, ওকে সোফার উপর একটা কাপড় বিছিয়ে থাকতে দিলাম, অ্যান্ড মা সকালে উঠে দেখি পটি করে দিয়ে চলে গেছে, এখন আম্মুর বকা খাচ্ছি আর আপনাকে শুনছি. হ্যাঁ, বিড়াল নিয়ে আসলে বাসায় বকা খাওয়ার যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু খুবই কিউট. আমি যদি বলি মানে আমিও যখন প্রথম প্রথম বিড়াল নিয়ে আসছিলাম আমার বাসায়, দ্যাট ওয়াজ গিফট ফ্রম মাই ফ্রেন্ড মিম. মিম আমাকে একটা বিড়াল প্রথমে গিফট করে, দেন আমি মিমের থেকে যখন বিড়ালটা নিয়ে আসি আমার বাসায়, আসার পর প্রথমে কিন্তু আমাকেই বাসায় রাখতে যাচ্ছিল না কেউ. যাই হোক, দেখতে দেখতে এখন আমার বাসায় তো অবশ্যই দুজন মেম্বার আছেন, মিটু অ্যান্ড রক্সি. আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেমন আছো রিদম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. পরি যুক্ত আছে রংপুর থেকে আমার সাথে. তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে আচ্ছা, পরি লিখেছে ভাইয়া জানো কালকে আমার বাবার বার্থডে, আঙ্কেলের জন্য অ্যাডভান্স হ্যাপি বার্থডে, কালকেও ইনশাল্লাহ উইশ করে দিব. কিরে কি চলে রিদমের শো নাকি? হ্যাঁ রিদমের শো চলছে, বাই দ্য ওয়ে নামটা লিখেন, নামটা লিখলে খুব ভালো লাগবে। সুইট ভাইয়ার মিষ্টি কথা আর সুইট হাসি কি যে ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনজেলট যারা আছে আমার সাথে। রিদম কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা তারপর দেখতে পারছি লিখেছে ইশ ভাই আর এক বছর জুনিয়র হলে তোমার বোনের বান্ধবী হতে পারতাম। ওর জন্য অনেক দোয়া রইল জান্নাত। জান্নাত থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, পড়ালেখা ঠিকঠাকভাবে করতে পারে। অ্যান্ড আমি চাই আমার ছোট বোন অনেক বড় হোক, অনেক শাইন করুক, অ্যান্ড ওর হচ্ছে যে গোল আছে সেই গোলে যাতে পৌঁছাতে পারে সেই দোয়াই করি আর কি। সবাই দোয়া করবেন আমার ফুল ফ্যামিলির জন্য। যাই হোক অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবার সাথেই গল্প হবে, সবার সাথে আড্ডা হবে, তবে আমি আছি বিকাল 5টা পর্যন্ত আছি। নো ওরিজ, এখন একটা গানে চলে যাবো আমরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা আমার এক সময়কার খুব পছন্দের গান, ঈশান মজুমদারের করা যদি দেখার ইচ্ছে হয়। তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময়, খুব সুন্দর একটা গান, বন্ধু চিকন কালিয়া, বেশ সুন্দর একটা গান। তো আমি গানে চলে যাচ্ছি আর খুব জলদি ফিরে আসবো আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: Hello, buddies. Welcome back again. This is Arjun Rhythm here with Midday Feels. Listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. ভালোই লাগছে, সবাই যুক্ত আছে দেখা যাচ্ছে, সবাই মেসেজ করছে, সবাই লিখছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন আমার সাথে, যুক্ত ছিলেন মিডডে ফেজের সাথে। অনেকেই যুক্ত আছে। আচ্ছা, জাকারিয়া হোসেন কমেন্ট করেছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ, পাবনায় বৃষ্টি হচ্ছে প্রায় এক মাস ধরে, আমাদের সুতার কাজ কাম, তাঁতের কাজ করি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে লুঙ্গি তৈরি হয়, বাহ বেশ ভালো তো। ও জাকারিয়া ভাই, একটা লুঙ্গি উপহার হিসেবে পেতেই পারি মনে হচ্ছে, যদিও আসলে লুঙ্গি পরি না, তবে লুঙ্গি কিন্তু আসলে আমাদের বাংলাদেশি একটা ট্রেডিশন, অ্যান্ড লুঙ্গির প্রতি একটা সফট কর্নার আছে, একটা ভালোবাসা কাজ করে, যদিও পরে থাকতে পারি না। আসলে লুঙ্গির সাথে আমার খুবই ব্যাড মেমোরিজ আছে, মানে লুঙ্গি জিনিসটা আমার সাথে থাকতেই চায় না কেন জানি। যাই হোক, ফান ফ্যাক্ট, জাকারিয়া ভাই, আমি আশা করছি হয়তোবা কখনো যদি পাবনা যাই, আমি ফর শিওর আমি জাকারিয়া ভাইয়ের সাথে দেখা করবো, এবং জাকারিয়া ভাইয়ের এই যে লুঙ্গি তৈরি হচ্ছে সেই কারখানা থেকে কিন্তু অবভিয়াসলি ঘুরে আসবো। আচ্ছা, আরও অনেকেই যুক্ত আছে আমার সাথে বন্ধুরা, আমি কিছু মেসেজ একটু দেখে আসি। রিদম ভাইয়া, বলো তো আমি কে, আমার নাম আচ্ছা কে, শারমিন আক্তার মুবারিকা, কি তোমার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম আছে আমার সাথে, দেখা যাচ্ছে কোথায়, তাল প্লাস তালা, তাল বারো আর তালা ছোট, তাল আ তালা, বুঝলাম না সঠিক আসলে, মনে হয়। আচ্ছা, মাম্পি লিখেছে, আমার মনে হয় তোমার রং দে মুভিটা দেখা উচিত, হয়তোবা তখন তোমার মনটা আমার জন্য খুলে দিবে। মাম্পি তো দেখি আমাকে মুভি টুভি দেখিয়ে আমাকে পটিয়ে ফেলছে, যাক বেশ মাম্পি, অবশ্যই চেষ্টা করবো মুভিটা দেখার জন্য। রংপুর থেকে মাহির আছে আমার সাথে, প্রতিদিনই শুনে আমাকে, বাট আজকে নাকি মেসেজ ফার্স্ট টাইম করলো, না মেসেজ করতে পারেন আপনার দুপুরের এই ব্যস্ততম মুহূর্তে, বা এই যে আলসামি লাগে হয়তো অনেক সময় দুপুরটাতে, অনেক সময় আমরা ঘুমিয়ে পড়ি বা ঘুমে ঝিমুই, তো এই সময়টাকে যদি একটু ইন্টারেস্টিং করতে হয়, একটু এক্সাইটমেন্ট আনতে হয়, অবশ্যই কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন, অর্থাৎ মিডডে ফেজের সাথে যুক্ত হতে পারেন। তাছাড়া আমাকে মেসেজ করতে পারবেন, মেসেজ করলে আশা করছি আপনার সাথে যখন গল্প করবো আড্ডা দিব সময়টা ভালোই কাটবে। আচ্ছা, তারপর আমার সাথে যুক্ত হয়েছে কিন্তু হুমায়রা, ওকে কেমন আছো, ভুলে গিয়েছো নাকি, না ভুলিনি, ভুলবো কেন, রংপুর থেকে মাদ্রাসা খোলা তাই শুনতে পারি না, আজ মাদ্রাসায় যাইনি তাই শুনতে পারছি, শুরু থেকে শুনছিলাম কিন্তু SMS করতে পারিনি কারণ ফোন অফ ছিল, বাবা আসার পর করলাম, শেষ পর্যন্ত শুনবো, থ্যাংক ইউ সো মাচ হুমায়রা, খুব ভালো লাগলো আপনাকে দেখে। আচ্ছা, ও সুইট হ্যাট, আমায় ভুলে গেছো দেখছি, না না না, লিমা রংপুর থেকে লিমা আছে আমাদের সাথে, ভুলাভুলির কিছু নেই, আমি সবসময় বলি যে আমার সাথে আসলে ফ্রেন্ডশিপ যাদের হয়েছে সবসময় রিদমের ফ্রেন্ড লিস্টে থেকে যাবেন, এতটুকু শর্ট থাকেন। কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে সোনালী আমার সাথে আছে, সোনালী নামটা খুব সুন্দর আপনার। আচ্ছা, তারপর সার্বিক আছে আমার সাথে, ও ভালো লাগছে আপনাদের আড্ডা, আমি কি আপনাদের মাঝে থাকতে পারি, হ্যাঁ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম সার্বিক, এখন থেকে রেগুলার আপনি মিডডে ফেলতে থাকতে পারেন, তাছাড়া উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে বৃহস্পতিবারে, আর সকালের মুহূর্তে যারা আমাকে শুনতে চান সকালের মুহূর্তেও কিন্তু আমাকে পেয়ে যাবেন প্রতিদিন, অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই কিন্তু আমাকে পেয়ে যাবেন সকালবেলা, তবে সকালের মুহূর্তটাতে ঢাকা FM 90.4 না, সকালে যদি আমাকে শুনতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে হচ্ছে রেডিও আম্বার 102.4 FM এ। হ্যাঁ লিসেনার্স, রেডিও আম্বার 1024 যদি আপনি টিউন করে ফেলেন সেখানে কিন্তু সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন, আমি এক কাপ চা নিয়ে কিন্তু হাজির থাকি। আচ্ছা, তারপর দেখতে পারছি আমার সাথে কিন্তু উমায়না যুক্ত আছে। আচ্ছা, উমায়না লিখেছে, আমার মন খুব খারাপ, চোখ থেকে পানি ঝরছে আর তোমাকে শুনছি, মাঝে মাঝে ইচ্ছে হয় মরে যেতে, বিধাতা তো নেয় না, এসব বলতে হয় না, এসব বলতে হয় না উমায়না। বাই দ্য ওয়ে, কেন আপনার মন খারাপের রিজনটা কি জানতে পারি? আশা করছি আপনার বন্ধু রিদম এখানে আছে, আপনার যদি মন খারাপের কোনো রিজন থেকে থাকে, মন খারাপটা যদি বেশি হয়ে থাকে আপনি আমাকে জানাতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন, আর মন খারাপ করে থাকা যাবে না, কারণ দিন যদি ভালো কাটাতে চান, দিনটা যদি একটু রঙিনভাবে কাটাতে চান, মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে, মনকে সবসময় হ্যাপি রাখতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা হচ্ছে আপনার মনের প্রতি আপনার একটা দায়িত্ব। যারা আছে আমার সাথে দেখা যাচ্ছে, যারা লিখেছে, ভাইয়া জানো আমি একজনকে অসম্ভব ভালোবাসতাম কিন্তু তাকে বলতে পারিনি। না, ভালোবাসার ব্যাপারটা একটু ডিফারেন্ট, কাউকে যদি ভালোবেসে থাকেন তাহলে বলে দেন, কারণ লাইফ ইজ টোটালি আনসার্টেন। হ্যাঁ, কখন আপনি আপনার লাইফটা কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। সো আমার মনে হয় এই যে মনটা না, মনের কথা এক্সপ্রেস করতে হবে। আপনি কাউকে ভালোবাসেন তাকে বলে দেন, আপনি তারপর ভালোবাসা পান বা না পান সেটা পরের হিসাব। হয়তো বা এমনটা অনেক সময় হয় যে ভালোবাসা আমরা প্রকাশ করতে ভয় পাই, যে আমি যদি প্রকাশ করি পরবর্তীতে সে কি আমাকে ভালোবাসবে কিনা, বা আমি ভালোবাসাটা ফেরত পাবো কিনা। হ্যাঁ, এই ব্যাপারটা কাজ করে, তবে এত কিছু ভাবার সময় নেই। কাউকে ভালোবাসলে তাকে বলে দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে কে আছে কে আছে, রংপুর থেকে যুক্ত আছে সঞ্জনা, রংপুর আসো পানিপুরি খাওয়াবো। অনেক ধরনের দাওয়াত পেয়েছি, তবে পানিপুরি দাওয়াত পেলাম ফার্স্ট টাইম। হ্যাঁ অবশ্যই সঞ্জনা, চলে আসবো, আপনার সাথে দেখা করবো এবং পানিপুরি খাবো। যাই হোক, একটা গানে চলে যাই, কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে, সাইফ জোহানের করা গান, খুব সুন্দর গান, আর খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে লিসনার্স।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, I'm going to tune in out of the Prio station, Dhaka FM 90.4. I'm going to meet the field near the Purdue Tech Chilam. I'm going to take the camera. She's going to take the Cholesi. লিজেনার শেষ ঘন্টার একদম শুরু মুহূর্তে আছি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবার উদ্দেশ্যে বলছি, খুব সহজেই কিন্তু আমার সাথে আপনি এই আড্ডায় সামিল হতে পারবেন বা আমাকে মেসেজ করতে পারবেন, লিখতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসতে হবে। সেখানে আমার পোস্টে কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া হচ্ছে আমাদের নাম্বারে মেসেজ করতে পারবেন 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, বা একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, চাইলে আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ পাঠাতে পারেন। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু শেষ ঘন্টার শুরু মুহূর্তে আছি, একটু দেখতে চাই কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন, নামটা লিখে নিই, নামটা লিখলে খুব খুশি হতাম। তিনি তার সারের নাম লিখেছে রাজু আহমেদ, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়েছেন সৈয়দপুর থেকে রায়হান। মুইও জয়েন্ট হয়া গেনু তোমাদের সাথে, নাইস নাইস। এটা এটা এটা কোন এলাকার ভাষা? সৈয়দপুর, ওকে। হয়া গেনু তোমাদের সাথে, হ্যাঁ ভালো, খুব সুন্দর ভাষা আপনাদের। যাই হোক, আচ্ছা আরেকটা বিষয় একটু বলতে চাই, যারা কল করছেন, যারা এই মুহূর্তে কল করছেন আমাকে, আমি অনেকক্ষণ যাবত খেয়াল করছি ননস্টপ আমাকে কল করছেন। আনফর্চুনেটলি আমরা কিন্তু কোনো কল রিসিভ করতে পারছি না। সো কল করে নিজেও ফ্রাস্ট্রেটেড হবেন না, বা আমাকেও ফ্রাস্ট্রেশনে ভোগাবেন না, বা ফ্রাস্ট্রেটেড করবেন না। আশা করছি ব্যাপারটা একটু ক্যাজুয়ালি নেবেন, অ্যান্ড ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তবে কল দিয়ে আসলে আমার মনে হয় কোনো লাভ নেই। আমার সাথে অনেকেই যুক্ত আছে। দেখতে পাচ্ছি আমার সাথে তাসনিম আহমেদ আছে রংপুর থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে মহিবুল্লাহ হাসনাত যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত। পড়ি আছে রংপুর থেকে আমার সাথে যুক্ত আছে। কুলসুমা সিলেট থেকে। তারপর দেখতে পাচ্ছি কে আছে আয়াত ইনায়া যুক্ত হয়েছে আমার সাথে কিন্তু সিলেট থেকে। লিখেছে, দুই দিন তোমাকে অনেক মিস করেছি রিদম, নেটওয়ার্ক প্রবলেম এর জন্য জয়েন হতে পারিনি, তাই মনটা খুব খারাপ ছিল। আজকে মনটা একদম ভালো হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। শুনে খুব খুশি হলাম যে মন ভালো হচ্ছে, ভালো আছে এখন। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি মাম্পি আছে। মাম্পি লিখেছে, আমি এত কিছু বুঝি না, আজ রাতেই তোমাকে মুভিটি দেখতে হবে এবং কালকেই তোমাকে বলতে হবে মুভিটিতে তোমার সাথে আমার পাগলামিটা মিল পাচ্ছে কিনা, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। মাম্পি সিরিয়াসলি যদি বলি, আসলে ওভাবে মুভি দেখার মতো কিন্তু কোনো সময় পাই না, তারপরে চেষ্টা করব, যদি পসিবল হয় দেখবো অবশ্যই। যাই হোক, আরও অনেকেই যুক্ত আছে, সবার সাথেই গল্প করব। তবে এখন একটা গান শুনবো, আমার খুব পছন্দের একটা গান, যেটা হচ্ছে অনুশীলন অ্যালবামের একটা গান। গানটা করেছে কিন্তু আর্সেল ব্যান, আর গানটা হচ্ছে দুঃখ বিলাস, ও আমায় ভালোবাসেনি। খুব সুন্দর একটা গান, আর এই গানটা আসলে খুব রিলেট খাই যখন শুনি। তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন। গানে চলে যাচ্ছি আর খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই যুক্ত থাকবেন।

0: তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
0: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
0: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থায় চলে এসেছি, যে কোনো সময় হয়তো বা ফুট করে বিদায় নিতে হবে, তবে কোনো সমস্যা নেই, আছি আপনাদের সাথে পুরো সময় জুড়ে, অর্থাৎ পাঁচটা পর্যন্ত। সময়টাকে যদি আটকে রাখা যেত তাহলে হয়তো সময়টাকে আটকে রাখতাম আর আপনাদের সাথে গল্প করতাম, তবে কিছু করার নেই। কেমন লাগছে লিসেনার্স, আজকে আমাদের এই যে প্লেলিস্ট জুড়ে যে গানগুলো প্লে হচ্ছে একের পর এক, খুব সুন্দর সুন্দর গান কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। কেমন লাগছে গানগুলো অবশ্যই কিন্তু মেসেজ করে জানাবেন। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি একটু মেসেজে চলে যেতে চাই, আর মেসেজ যাওয়াটাকে আরও একবার একটু বলবো যে যারা আমাকে কল করছেন কাইন্ডলি প্লিজ কল করবেন না, কজ আমাদের কল ধরার মতো কোনো অপশন নেই, অ্যান্ড কল দিলে আপনিও আমাকে পাচ্ছেন না এবং আমিও কিন্তু কল রিসিভ করতে পারছি না, মাঝখান দিয়ে শুধু শুধু আমার একটা ঝামেলার মধ্যে কিন্তু পড়া লাগছে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। কোথায় জানো ভাইয়া, অনেকটা শখের বসে আমি সেনাবাহিনীর জবে জয়েন করেছি, ওকে, কিন্তু বিশ্বাস করো ভাইয়া, এখন মনে হয় আমার শরীরটা আর চলে না। কোথায়, তারপরও আমরা দেশের জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, আমাদের সংসার জীবন বলতে কিছুই নেই, যা আছে তা শুধুই দেশ মাতৃকা। খুব সুন্দর লিখেছেন। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সবসময়ই শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকবে, কজ বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই হয়তো বা এই যে আমরা স্বাধীনভাবে লিড করতে পারছি, আমরা আমাদের স্বাধীনতাকে বুকে ধরে নিয়ে আমরা এই যে প্রতিটা দিন আমরা পার করছি বা এভাবে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, স্বাধীন লাইফ লিড করছি, টোটালি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই। বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের সবসময় কিন্তু তারা কি বলবো এটাকে, যে তারা আমাদেরকে সেফ রাখছে, তারা আমাদের জন্য করে যাচ্ছে, তারা আমাদের জন্য লড়াই করছে, তারা আমাদের জন্য কষ্ট করছে, দিন নেই রাত নেই তারা আমাদের জন্য না ঘুমিয়ে কিন্তু আমাদের পাহারা দিচ্ছে। সো হ্যাটস অফ টু বাংলাদেশ সেনাবাহিনী, অ্যান্ড বাংলাদেশ সেনাবাহিনীতে যে বা যারা আছেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক সম্মান এবং ভালোবাসা। আচ্ছা, জিনিয়া আছে, জিনিয়া লিখেছে, আর যে এই প্রশ্ন করার পর আমার ফোন অফ হয়ে গেছে, আর একবার উত্তর দাও, পাবো না জেনেও তাকে চাওয়া কি ভুল, সত্যি ভালোবাসি, প্রথম তোমাকেই বলেছি। ও জিনিয়া আমাকে ভালোবাসে, এই ব্যাপারটা মোটামুটি এখন সবাই জানে। আচ্ছা, সোনালি আছে, সোনালি লিখেছে, একটা সমস্যার সমাধান দাও, আমার নাম সোনালি, বাসার সবাই আদর করে সোনা বলে, কিছু ছেলে আমাকে পছন্দ করে কিন্তু আমি তাদেরকে পাত্তা দিই না, তাই তারা আমাকে দেখলে সোনা বলে ডাকে, আমার খুব রাগ হয়, আমি কি করব। হ্যাঁ, সোনা নামটা কিউট তো, এই যে মাম্পি আমাকে যেমনটা ডাকে লক্ষ্মী সোনা, তো সোনা নামটা খুব কিউট। আচ্ছা, আপনি লাঞ্চ করেছেন? লাঞ্চ এখন পর্যন্ত হয়নি, আপনাদের সাথে গল্প করার সময় কি আর এই লাঞ্চ টাঞ্চের কথা কি মাথায় থাকে নাকি? যখন আড্ডা দিই তখন আমার পুরো সময় জুড়ে আসলে আড্ডাই দিতে ইচ্ছে হয়, শুধু তারপরও মাছ দিয়ে, যেহেতু এত সুন্দর সুন্দর গান আছে, গানগুলো আসলে আপনাদের উদ্দেশ্যে না ছাড়লেও নয়, এরকম একটা ব্যাপার আর কি, তাছাড়া হয়তো বা আপনাদের সাথেই সারাক্ষণ গল্প করতাম। জানো, ভাষাটা ছিল আমাদের রংপুরের ভাষা, শারমিন, ও তাই নাকি, সৈয়দপুর কি রংপুরে, যাই হোক ভালো ছিল ভাষাটা। রিদম সাথেই আছি, আমি মাইশা, আমি আপনাকে অনেক দিন থেকেই শুনি, মাইশা ধন্যবাদ সবসময় শোনার জন্য এবং আজকে মেসেজ করেছেন, খুব ভালো লাগলো দেখে। মিষ্টি, তোমার সিলেটে আসার ইচ্ছে কি আছে? হ্যাঁ অবশ্যই, সিলেটে যাওয়ার ইচ্ছাও আছে, সিলেটেও আমার অনেক বন্ধুবান্ধব আছেন, আমি সবার সাথে অবশ্যই দেখা করব, মানে আপনাদের সাথে দেখা করতে হলেও আমার মনে হয় ঢাকার বাইরে যাওয়া উচিত বা যেতে হবে, দেখি কি হয়। আচ্ছা, তারপর কোথায় মাম্পি লিখেছে, কোনো ছেলেকে একবার প্রপোজ করলে সে পাগলের মতো এক্সপেক্ট করে ফেলে, আর আমি তোমাকে একবার নয় কত হাজারবার প্রপোজ করলাম, তারপরও তুমি আমার ভালোবাসাটা এক্সপেক্ট করলে না। আচ্ছা মাম্পি, ভালোবাসা আসলে দেখেন, ভালোবাসা পেতে সবাই ভালোবাসে, ভালোবাসাকে সবাই ভালোবাসে, ভালোবাসা ইজ অ্যান ইনসেন্ট থিং, অ্যান্ড ভালোবাসা ইজ টোটালি ভালোবাসা।
জানি কারো মাথার উপর দিয়ে, কারো মাথায় ঢুকছে না, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভালোবাসা যে ব্যাপারটা, ভালোবাসা পাওয়ার লোভ সবারই আছে, তবে ভালোবাসাটা আসলে আমার মনে হয় মন থেকে আসা উচিত বা মন থেকে আসতে হয়, আর তখনই হয়তো বা ভালোবাসাটা ফিল করা যায় যখন আপনি ভালোবাসাটা মন থেকে অনুভব করবেন বা আপনার মন থেকে ভালোবাসাটা ডেলিভার হবে। এখন মাম্পি, আপনি আমাকে রেগুলার বলছেন আপনি আমাকে ভালোবাসেন, আমিও শুনছি, খুব ভালো, ভালো কথা। তবে আসলে আমার সত্যি কথা বলতে আমার সাইড থেকে এরকম কোনো চিন্তাভাবনা নেই যে আমি কাউকে ভালোবাসবো বা আমার ভালোবাসা প্রয়োজন, আমার লাইফে ভালোবাসা দরকার, যার কারণে হয়তো আমি এসব নিয়ে আসলে ওইভাবে কোনো কথা বলছি না। এই তো, তাছাড়া মাম্পি কি বলবো আর, ও সো সুইট, সো সুইট। আচ্ছা পড়ি কিন্তু খুব রাগ করে আছে দেখা যাচ্ছে। ভাই তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ আমি মেসেজ করি, তুমি খালি পড়ি রংপুর থেকে বলো, বাকিগুলো পড়ো না কেন? সরি সরি, আই এম সো সরি পড়ি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সঞ্জনা লিখেছে, এত বেশি হাসবে না, সবাই ভাববে লটারি জিতেছো। সঞ্জনা, ও সঞ্জনা না, আপনি সাথে আছেন, লটারি জিতা লাগে নাকি? সঞ্জনার সাথে থাকলেই তো অনেক কিছু। ও মাই গড, আমি তো ভালো ফ্লার্ট করতে পারি। দেখি একটা গানে চলে যাই, কেউ কথা রাখেনি, মিনা রহমানের করা গান, খুব সুন্দর একটা গান, আর খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই মিড ডে ফিলসের সাথেই থাকবেন, থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: আপনার সাথে 90.4
1: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথেই। ও লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন এই মুহূর্তে। লিসেনার্স, দেখতে দেখতে একদম কিন্তু শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। যে কোনো সময় হয়তো বা হুট করে চলে যেতে হবে, তবে কোনো সমস্যা নেই, আপনাদের সাথেই আছি, আপনাদের মাঝেই আছি, সবসময় আপনাদের মাঝেই থাকবো। অনেকেই যুক্ত আছে আমাদের সাথে। আমি এখন সরাসরি একটু মেসেজে চলে যেতে চাই, দেখি কে কে আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন কিন্তু শ্রেয়া। শ্রেয়া, হ্যাঁ শ্রেয়া, খুব সুন্দর নাম। আচ্ছা শ্রেয়া লিখেছে আইডি খুঁজে, আচ্ছা আমার আইডির ব্যাপারে, ওকে ওকে ওকে ওকে। আচ্ছা আমার ফেসবুক আইডি হচ্ছে রিদম খন্দকার, আর ফেসবুক পেজ হচ্ছে আর জে রিদম। তো রিদম বানানটা নিয়ে একটু কনফিউশন থাকে। রিদম বানানটা হচ্ছে আর ওয়াই টি এইচ ও এম, রিদম, আর ওয়াই টি এইচ ও এম, নট ডি, ইটস টি। এই যে আমরা চা খাই সেই টি আর কি। আপনাদেরকে বোঝানোর জন্য কত কিছু যে ভাবতে হয় আমার। যাই হোক, আর ওয়াই টি এইচ ও এম, রিদম দিয়ে সার্চ করলেই হবে। রিদম খন্দকার হচ্ছে আমার প্রোফাইল, অ্যান্ড আর জি রিদম সেটা হচ্ছে আমার পেজ আর কি। সো সেখানেই আমাকে পেয়ে যাবেন। আর ইনস্টার কথা যদি বলি, ইনস্টাগ্রামের কথা অনেকে জিজ্ঞেস করেন, ইনস্টাগ্রামও সেম রিদম 01 পেয়ে যাবেন আশা করছি। আচ্ছা মহিবুল্লাহ হাসনাত আছে আমার সাথে, এবং দেখতে পাচ্ছি কোথায় পরণী, কেন শুধু নামটা বলেছো তাই উত্তরটা আবার দিতে হলো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সঞ্জনা আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু মাইশা ফতুল্লা থেকে। ও আচ্ছা ফতুল্লা, ফতুল্লা তো আমাদের এখান থেকে কাছেই। যাই হোক ফতুল্লাতে কিন্তু বেশ আড্ডা দেওয়া হয় মাইশা, ফতুল্লাতে আগে একটা সময় খুব আড্ডা দিয়েছি, যদিও এখন আসলে আর ওরকম যে সার্কেলটা ছিল, একজন বড় ভাই ছিলেন, তিনি বর্তমানে বাংলাদেশে নেই, যার কারণে এখন আর যাওয়া হচ্ছে না তেমন একটা। হেই রিদ বাবু, সোনা শেষে এসে আর কি বলবো, ভালো থাকো প্রিয়, আজ স্কুলে যাওয়ার সময় বিড়াল দেখে তোমার কথা মনে পড়ে গেছে। ওকে টেক কেয়ার বাবু, সোনা ভুলে যেও না প্লিজ, রংপুরিয়ান সুমাইয়া সুমিন। ওকে ওকে, এই নামটা মনে রেখো। হ্যাঁ সুমিন, অবশ্যই আপনার নাম তো সবসময় মনে থাকবে। আমার মেসেজ পড়ার জন্য থ্যাংক ইউ, আজকের গানগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আপনাদের পছন্দের সবগুলো গান নিয়ে কিন্তু আসলে আমাদের প্লেলিস্টটা সাজানো হয়, সো আসলে গানগুলো সুন্দর হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি নাবিহা আছে আমার সাথে, ভাইয়া তোমার শোতে এত ভালোবাসা। হ্যাঁ নাবিহা, এই তো আসলে সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, অ্যান্ড আম থ্যাংকফুল টু অল এভরি ওয়ান, কজ এতটা ভালোবাসা দিচ্ছেন আপনারা যে কী বলবো, আমি সবসময় কৃতজ্ঞ থেকে যাবো আপনাদের প্রতি। জানু বিদায়, আমি প্রাইম মেডিকেলে যাচ্ছি। ওকে ওকে ঠিক আছে জানু, সাবধানে যাবেন। তারপর দেখতে পাচ্ছি মাম্পি আছে, মাম্পি লিখেছে তোমার ফিলিংসটা আসে কিন্তু তুমি কোনো একজনের জন্য বলতে পারছো না। ও মাম্পি মাম্পি মাম্পি, না না না, ব্যাপারটা টোটালি এরকম কিছু না, না না আমার এরকম কোনো পার্সেন্ট টার্সেন্ট নেই। সো আশা করছি কেউ এটা নিয়ে ভুল বুঝবেন না, আমার কোনো পার্সেন্ট নেই বা আমার কোনো এরকম স্পেসিফিক কোনো মানুষ নেই। জিনিয়া আছে, জিনিয়া লিখেছে আমি কখনো জোর করে কিছু চাইবো না, আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে তুমি আমার হবে। বাহ, ভাগ্যে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই নেচারের দিকে তাকান, আপনার ভাগ্যের দিকে তাকান, মহান আল্লাহ তাআলা আছে। যদি আপনার নসিবে কিছু থেকে থাকে, এই দুনিয়ার কোনো কিছুই আপনাকে সেই জিনিস থেকে পাওয়া থেকে আপনাকে আটকাতে পারবেন না। আর ভালোবাসাটা হচ্ছে এমনই একটা ব্যাপার, যাকে ভালোবাসবেন তাকে মন দিয়ে ভালোবাসেন, যদি আপনার কপালে সে থেকে থাকে, ইউ উইল গেট হিম, ইউ উইল গেট হার। ও তারপর পড়ি আছে রংপুর থেকে দেখা যাচ্ছে আমার সাথে এখন পর্যন্ত, কোথায় কোথায় কোথায়, আমি এরকমই এই মিলে তিনবার বললাম অভিমান গান দেওয়ার কথা। আচ্ছা পড়ি, আনফর্চুনেটলি এটা তো আপনারা হয়তো বা জানেন যারা ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন, যে আসলে আমাদের রিকোয়েস্টের গানগুলো প্লে করাটা নিয়ে একটু ছোট একটু কমপ্লেক্সিটি আছে, আমরা হয়তো বা রিকোয়েস্টের গানটা ওইভাবে প্লে করি না। সো আশা করছি অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থাকবেন, আপনাদের যে পছন্দের গানগুলো সেই গানগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পরবর্তীতে সাজানো হয়। সো আপনারা যদি ঢাকা এফএম 90.4 এর সাথে অলওয়েজ টিউন করা থাকে, আপনি কিন্তু আপনার পছন্দের গান অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন, অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আচ্ছা রিদম ভাইয়া, আমি ফারিয়াদ। ভালোবাসাটা সত্যি সুন্দর। একটা মানুষের কাছে যতদিন তার প্রিয় মানুষটা তার পাশে থাকে, আর ভালোবাসা তখনই ঘৃণার রূপ নেয় যখন মানুষ তার ভালোবাসার মানুষটাকে পায় না। লাভ ইউ আরজে। আমি তাকে অসম্ভব ভালোবাসি আর ইনশাল্লাহ তাকে দূর থেকেই ভালোবেসে যাব। এই যে ভালোবাসার এই যে কথাটা বললেন না, এই ব্যাপারটাই সুন্দর যে ভালোবাসবেন, আপনি তাকে ভালোবাসেন, হয়তো বা বেসিক্যালি তাকে এক্সপ্রেস করতে পারেন যে ইউ লাভ হিম অর ইউ লাভ হার। তারপর হচ্ছে আপনি তাকে একমনে ভালোবেসে যান। প্রকৃতি যদি চায়, প্রকৃতি যদি আপনার ভালোবাসাটার সাপোর্ট দেয়, প্রকৃতি কিন্তু আপনার মনকে পড়তে পারে। তো আপনার মন যদি সঠিক থাকে, প্রকৃতি কিন্তু আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। আচ্ছা উর্মি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আমি আমার থেকে 9 বছরের বড় এক ছেলেকে লাইক করি, বাট তাকে এই কথা কখনো বলতে পারবো না। শুধু আল্লাহর কাছে চাই, তাকে কখনো ভুলতে চাই না। ওর এজ 26, দুই দিন পর দেখব ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাছে হয়ে গেছে। একটা সাজেশন দেন। ওকে, আচ্ছা দেখেন, কিছু কিছু মোমেন্টাম আছে, লাইক ধরেন, আচ্ছা আমি আপনাদেরকে এই ব্যাপারটা আজকে একটু বুঝাই। ধরেন আপনি ফোর্সে আপনি চা রান্না করছেন, চা বানাচ্ছেন, হ্যাঁ এই যে আমরা চা খাই যে, হ্যাঁ সেই চা বানাচ্ছেন। এখন আপনি এনিহাও দেখলেন যে সেই চাটার মধ্যে কোনো একটা সমস্যা আছে, লাইক চা পাতা বেশি হয়ে গেল, বা চিনি বেশি হয়ে গেল, বা দুধ বেশি হয়ে গেল, বা হয়তো বা চাটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, বা চাটা বেশি পুড়ে যাচ্ছে। আপনার কিন্তু তখনই বুঝতে হবে যে এই চাটা আর খাওয়ার উপযোগী না, অর্থাৎ সেই চাটা আর খাওয়া যাবে না। আপনি হয়তো বা চেষ্টা করতে পারেন যে সেই চাটাকে কিভাবে ঠিক করা যায়। লাইক ধরেন আপনার চা পাতা বেশি হয়ে গেছে চায়ের মধ্যে, আপনি একটু পানি দেন, একটু দুধ দেন, একটু চিনি দেন, বা দেখা গেল আপনার একটু চিনি বেশি হয়ে গেছে, আপনি একটু চা পাতা দিয়ে একটু পানি দেন, তাহলে কিন্তু চিনিটা কমে যাচ্ছে। আপনার দুধ বেশি হয়ে গেছে, আপনি একটু চা পাতা দেন, তাহলে কিন্তু জিনিসটা আবার রাউন্ড ফিগার হয়ে যাচ্ছে। তবে যদি চা জিনিসটা যদি মানে টোটালি নষ্ট হয়ে যায়, অর্থাৎ আর কোনো অপশন নেই, আপনি দেখতে পাচ্ছেন যে চা পাতা দিলেও লাভ হচ্ছে না, দুধ দিলে চিনি দিলেও লাভ হচ্ছে না, অর্থাৎ আপনি সেই চাটা কিন্তু আর খেতে পারছেন না। সো যখন আপনি বুঝতে পারছেন যে আপনি কোনো জিনিস পাচ্ছেন না, আমার মনে হয় সেখানে আসলে টাইম পাস করাটা বা সেই জিনিসটা আশায় থাকাটা একটা বোকামি। তবে এই যে ব্যাপারটা বললেন যে তাকে ভালোবাসেন, আপনি বুঝতে পারছেন যে সে তার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাছে হয়ে যাবে, যেই জায়গাটাতে বুঝতে পারছেন যে আপনার আসলে কোনো সিউরিটি নেই, সেই জায়গাতে আসলে আমার মনে হয় থাকাটা ওভাবে উচিত না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি তাকে বলতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে পছন্দ করেন। এখন যদি তার সাইড থেকে কোনো পজিটিভ ফিলিংস থাকে, বা সে যদি আপনাকে আপনার এই ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি হি অর শি উইল ফাইট ফর ইউ। সে অবশ্যই চেষ্টা করবে যাতে আপনি তাকে পান বা আপনাদের এই ভালোবাসাটা পরিপূর্ণতা পায়। ভালোবাসা জিনিসটা খুবই সুন্দর অ্যান্ড সিম্পল, এই ব্যাপারটা খুবই সিম্পল। আমরা কেন যে এত ক্রিটিক্যাল করি আমি বুঝতে পারি না। যাই হোক, ধন্যবাদ, আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। মাম্পি মনে হচ্ছে মন খারাপ করেছে। মাম্পি, মন খারাপ করার কিছু নেই, রিদম আছে, রিদম আছে আপনাদের সাথেই, সবসময় আছে। যাই হোক মাম্পি, আপনাকে ডেডিকেট করে একটা গান দিচ্ছি এখন, খালিদের করা সরলতার প্রতিমা গানটা শুনবো, আর সরলতার প্রতিমা হচ্ছে মাম্পি। যাই হোক, গানে চলে যাচ্ছি আর বিদায় মুহূর্তে আবারও আসছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিল অনুষ্ঠানের। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন, অর্থাৎ আমি দুপুর 2টা বাজেই কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম, এবং সেই দুপুর থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে আমার সাথে থাকার জন্য, মিড ডে ফিলের সাথে থাকার জন্য, ঢাকা FM 90.4 এর সাথে থাকার জন্য। আর অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম যে বিদায় মুহূর্তে চলে এসেছি, হয়তো বা বিদায় নিতে হবে আজকের মতো, তবে আবারও আগামীকালকে কিন্তু হাজির হয়ে যাব ঠিক একই সময়ে, অর্থাৎ সোম থেকে বুধবার মানেই তো মিড ডে ফিল। সো আবারও আগামীকাল দুপুর 2টা বাজে চলে আসব। আর যাওয়ার আগ মুহূর্তে আমি একটু দেখতে চাই যে শেষ মুহূর্ত পর্যন্ত কে কে ছিল আমার সাথে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে রাজু আহমেদ রংপুর থেকে, আমার সাথে আছে পৃথা মুন্সিগঞ্জ থেকে। পৃথা, ওকে পৃথা, আপনার নামটা বেশ সুন্দর। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে, কে আছে, আদনান, আদনান না, আচ্ছা আমার সাথে কে আছে নামটা লিখে নেই, নামটা লিখলে হয়তো বা খুব খুশি হতাম। ভাই SMS করবো কেমনে? আচ্ছা, SMS বলতে এই যে আমি আপনার মেসেজ পেয়েছি, তবে তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে কিন্তু কে আছে, কে আছে, কে আছে, রায়হান আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু নাবিদ, নাবেদ, ওকে ওকে, খুব সুন্দর নাম নাবেদ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আছে কে আছে, তাসলিমা আছে রংপুর থেকে আমার সাথে দেখা যাচ্ছে। আমার দুই ছেলে, তারাও আছে শুনছে, কাথা রাখেনি, আচ্ছা কাথা রাখেনি, গানটা শুনে আমার একজনের কাথা মনে পড়লো, জানো ভাই আমার জীবনে পুরো এলোমেলো করে দিয়েছিল, এখন তার সাফার করতে হচ্ছে। আচ্ছা, ও বুঝতে পেরেছি, কথা রাখিনি, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যাই হোক, আসলে যারা আপনার লাইফে কখনো কষ্ট দিবে বা হার্ট করবে, একটা ব্যাপার কি, ওই যে নেচারের যে কথাটা আমি সবসময় বলি না, যে নেচার উইল সাপোর্ট ইউ, বা নেচার আছে, নেচার আপনাকে সাপোর্ট করবে, নেচার আপনাকে ভালোবাসা পেতে সাহায্য করবে, নেচার কিন্তু যতটা ভালো একটা ব্যাপার, নেচার কিন্তু ঠিক ততটাই ডেঞ্জারাস। অনেক সময় নেচার আপনাকে যতটা সাপোর্ট করবে, যতটা সাপোর্ট দিচ্ছে, আবার অনেক সময় কিন্তু এই নেচারই কিন্তু আপনাকে আপনার পুরনো কোনো পাপ কাজের কিন্তু রিভেঞ্জ নিয়ে নেয় এই নেচারই। সো আমার মনে হয় যারা আসলে মানুষকে হার্ট করে তাদের এই ব্যাপারগুলো থেকে একটু বিরত থাকা উচিত, কারণ যখন নেচার আপনাকে হার্ট করবে না, তখন কিন্তু আর নিতে পারবেন না, এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রাঙামাটি থেকে চ্যাং, ওকে খুব সুন্দর নাম। আর যে সিফাত কি আসবে আপনার পরে, হ্যাঁ আমি বিদায় নিব, বিদায় নেওয়ার পরপরই আপনাদের সিফাত ভাই চলে আসবে ঢাকা মেট্রো 9040 নিয়ে। আচ্ছা, মাম্পি লিখেছে এই গান আমি কেন এই গান শুনবো, আমি এইসব গান শুনি না, আর তুমি তো আমাকে ভালোবাসলে না, তাহলে এই ছ্যাঁকা খাওয়ার গান বাজালে কেন? মাম্পি কেন, গানটা কি খারাপ ছিল নাকি? সরলতার প্রতিমা, গানটা কত সুন্দর, হায় আল্লাহ এদের এত ভালোবাসা আসে কোথা থেকে বুঝি না। সঞ্জনা, সঞ্জনা, ভালোবাসা, ভালোবাসা আসলে এরকম লুকাইতে থাকে, বুঝতে পারছেন, ভালোবাসা সব জায়গায় আছে, ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, সব কিছুর সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জিনিয়া আছে, জিনিয়া লিখেছে আর যে প্রিয়তমা মুভির ঈশ্বর গানটা তোমায় ডেডিকেট করলাম, শুনবে তাই নাকি? ওকে ওকে, অবশ্যই জিনিয়া শুনবো। আচ্ছা, মাইশা আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমার মেসেজ পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা এটা তো পড়েছি, আমি মাইশা, আপনার কণ্ঠটা কিন্তু নাইস, আজকে মেসেজ করে ভালো লেগেছে, তাই এখন থেকে রেগুলার মেসেজ করব। ও মোস্ট ওয়েলকাম মাইশা, মোস্ট ওয়েলকাম, আপনারা আছেন বলেই কিন্তু আমি চলে আসি আড্ডা দেওয়ার জন্য। সো আশা করছি অবশ্যই পরবর্তীতে আবারও চলে আসবেন। মাইশা ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। তবে মাইশা আপনি যেটা লিখেছেন না, আর এইচ ওয়াই টি এইচ ও এম, আপনার পুরোটা ঠিক আছে, শুধু আর এর পরে এইচটা বাদ যাবে আর কি। আচ্ছা ফারিয়াত আছে, দিনিয়া আপু, রিদম ভাইয়া মনে হয় মাম্পিকে ভালোবাসে, কারণ গানটা ভাইয়া মাম্পির জন্য বলেছে। ভাইয়া এর আগে টেক্সটটাতে আমি লাভ ইউ বলেছি আর জে কে, কিন্তু ক্যান আর জে নাম বলেন নাই। ও আচ্ছা আচ্ছা, লাভ ইউ আর জে। ও না আমি ব্যাপারটা আসলে বুঝতে পারিনি তখন, যাই হোক, না আমি আসলে কাউকে ভালোবাসি না, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। খুব ভালো লাগছে আসলে, খুব ভালো একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে চারিপাশে দেখা যাচ্ছে। যাই হোক লিজেনার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে যুক্ত ছিলেন আমার সাথে, যুক্ত ছিলেন মিডডে ফিজের সাথে, অ্যান্ড যুক্ত ছিলেন ঢাকা এফএম 90.4 এর সাথে। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 4:54। তো আজকের মতো এখানেই বিদায় জানাবো, খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব। এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা গান শুনবো, দুই দিনের দুনিয়া অ্যালবামের একটা গান, যেটা হচ্ছে মাশা ইসলাম করেছে, টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো। ও টাকা কেন আসে না, টাকা কেন আসে না, আরে টাকা। যাই হোক বন্ধুরা, টাকার গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। তো আশা করছি আবারও আগামী দিন ঠিক একই সময়ে অর্থাৎ দুপুর 2টা বাজে সবাই চলে আসবেন ঢাকা এফএম 90.4 এ, আমি মিড ডে ফেজ নিয়ে কিন্তু হাজির থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
1: ঢাকা মেট্রো 9040

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত আপনার সঙ্গে হাজির হয়ে গেছি। আজকের দিনটা হচ্ছে অবশ্যই মঙ্গলবার, এবং এই মঙ্গলবারে আমি যেটা করি আমার বন্ধুদের জন্য প্রায় সময় ধাঁধা দিয়ে থাকি। সো মানে এই ধাঁধার একটা ব্যাপার তো আজকে আছেই। আমার যে যে বন্ধুরা আছেন তারা অবশ্যই জয়েন করতে পারেন, উত্তর দিতে পারেন আপনার যেটা মনে হয় আজকের ধাঁধার উত্তর। তবে তার আগে বলছি, সিফাত আপনার সঙ্গে আছি একেবারে রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে থাকবো, কথায় কথায় গানে গানে অনেক আড্ডা হবে অবশ্যই। আর এই আড্ডায় যুক্ত হতে হলে আপনাকে যেটা করতে হবে, এসএমএস, হোয়াটসঅ্যাপ অথবা আমাকে ফেসবুকের ফ্রেন্ড পেজে কমেন্ট আকারে লিখতে হবে আপনার কথাগুলো। তো এসএমএস বা হোয়াটসঅ্যাপের যে নম্বরটি, নম্বরটি হচ্ছে 01841904904। এবং আপনি যদি চান আমাকে ফেসবুকে কমেন্ট আকারে লিখতে, সেই ক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakaFM। এবার আসি ধাঁধায়। আজকের যে ধাঁধাটি এটা খুবই সহজ একটা ধাঁধা, যদি আপনি একটু বুদ্ধি খাটান। ধাঁধাটা হচ্ছে, হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, কি হবে এটা? হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, এইটা হচ্ছে আর কি বেসিক্যালি প্রশ্ন। যে হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, এটা কি? এটাই আমাকে জানাতে পারেন, অবশ্যই জানিয়ে দেবেন। নম্বরটা তো বলেই দিলাম, আরও একবার বলে দিচ্ছি, 01841904904। সুমাইয়া শেফা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি একটা উত্তর দিয়েছেন। আরও আছেন চিলেকোঠার গদ্যকার, আপনাকেও স্বাগত জানাচ্ছি, তিনিও একটা উত্তর দিয়েছেন। আমাদের অমৃত বোসও কিন্তু যুক্ত হয়ে গেছেন, শুভ বিকাল জানিয়েছেন। শুভ বিকাল অমৃত বোস, কী অবস্থা আপনার? এবং তিনি ধাঁধার একটা উত্তর দিয়েছেন। আমাদের অমৃত ইদানিং খুব মানে দ্রুত উত্তর দিয়ে দেন, এটা খুবই ভালো। আচ্ছা, আমি উত্তরটা রেখে দিলাম, এবার দেখা যাক যে ফাইনালি আসলে সঠিক উত্তরটা কি হয়, সেটা হচ্ছে বিষয়। আর আমার বন্ধুদেরকে বলবো যে অবশ্যই গানগুলো উপভোগ করতে থাকবেন, এবং অনেকে এসএমএসও করেছেন। আচ্ছা, আমি যদি একটা এসএমএস কি পড়বো না, একটু পরে পড়ি না, সবই এখন পড়লে কেমনে হবে। যাই হোক, যে গানটা শুনবো চমৎকার একটি গান, সেটা হচ্ছে ঈশান অ্যান্ড সুনিধির পাতার বাসুরি। জোস একটা গান, শুনতে থাকুন। অবশ্য অনেকগুলো, আমি সেদিন বলছিলাম যে আসলে এই গানটার সুর অনেকগুলো গানের সাথে আসলে মিলে, এবং সবগুলোকে মিক্স করে আসলে একটা নতুন একটা গান আসলে ক্রিয়েট করা হয়েছে। তো যদিও গানটা খুবই ভাইরাল এবং সবাই খুব পছন্দ করছে গানটা, তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।

0: Gen Taka FM 90.4
1: Taka Metro 9040.
2: Let's talk more music. Hot, hot music.
3: ঢাকা এফএম 90.4 এ সিফাত আপনার সঙ্গে আছি, কথাবার্তা চলছে, চলতে থাকবে আটটা পর্যন্ত। তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই লিখতে পারেন 01841904904 এই নম্বরটিতে। আজকে কিন্তু অনেক কথা হবে, কালকে আবার গান বেশি হবে। তো আজকে আমাদেরকে কি লিখেছেন সাজিদ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে আছেন আমাদের বন্ধু, বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাকে। পৃথা আছেন আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ থেকে, তিনি সালাম জানিয়েছেন। ওকে, আরও আছেন আমাদের সঙ্গে আব্দুল হাকিম রংপুর থেকে, আমি নতুন বন্ধু, আপনাদের সাথে আনন্দ করতে চাই কিন্তু কোনোভাবেই আই লাভ ঢাকা এফএম 90.4 এর সাথে কমেন্ট করতে পারছি না, কিন্তু আমি প্রতিনিয়ত 90-10,000 রেডিওতে আমি এই অনুষ্ঠানগুলো শুনে থাকি। আচ্ছা, কোনটা এটা উল্লাস আপনাদের সাথে উপভোগ করি, দয়া করে আমাকে একটু লিঙ্ক দিন, আমি ফেসবুক লিঙ্ক কমেন্ট করতে চাই। ওকে, আপনি আসলে আমাদের ফেসবুকের পেজটি খুঁজে পাচ্ছেন না, এটা সম্ভবত হয়তো বা নামের বানানে কোনো ভুল হচ্ছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। এদিকে এসএমএসে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়বো, তার আগে একটু বলে নিচ্ছি আপনি 90.4 এ আছেন, টিউন করে আছেন, সিফাত আপনার সঙ্গে আছে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা মেট্রো 9040 নিয়ে। এখানে আমাদের বন্ধু লিখেছেন, পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন 18 তারিখ থেকে আমার কোচিং ক্লাস শুরু, তখন থেকে আপনাকে আর রেগুলার শুনতে পাবো না, খুব মিস করবো। রানি ফ্রম হাতিবান্ধা। আহ, স্যার নিউজ দিয়ে দিলেন আপনি। আর না, যাই হোক, পড়ালেখা আগে ঠিকঠাক মতো করেন, তারপরে আড্ডা হবে না। আমার দুই সময়ে একটা না একটা তো আপনি শুনতে পারবেনই। আচ্ছা, তহিদুল লিখেছেন, হে উস্তাদ, বনশ্রী থেকে শুনছি উস্তাদ, কেমন আছেন উস্তাদ? সবাইকে জানাই ঢাকা মেট্রো 9040-তে স্বাগতম, আপনাকেও স্বাগত জানাচ্ছি তহিদুল, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিখেছেন, আমার ভাই, তোমার ভাই, সিফাত ভাই, সিফাত ভাই। ওকে, শুভবিকাল, সাথে আছি, পুরো সময় থাকবো। সানিম, আমাদের সানিম যুক্ত হয়ে গেছেন এবং সানিমের এখন পুরোপুরি লেখা কিন্তু একদম ক্লিয়ার, বুঝা যায়, দেখলেন তো আমি কত স্পিডে পড়ে ফেললাম। আচ্ছা, পরি রংপুর থেকে আছেন, আছি শেষ পর্যন্ত। ওকে পরি, থ্যাংক ইউ, এরকম পরিরা সাথে থাকলে তো ভালোই লাগে। আচ্ছা, আমি যারা, ভাইয়া ভালো আছো? দিনকাল কেমন চলে? দিন দিনের মতো চলছে, কালকেরটা তো জানি না, গতকাল ভালোই গেছে, আগামীকালটা জানি না, আগামীকাল যেতে যেতে এটা একটা মরিচিকার মতো, ভবিষ্যৎ কখনো দেখা যায় না। আসলে আপনি দেখবেন যে আগামীকাল করব, তারপর আগামীকাল যে দেখবেন যে আবার পরের দিন আগামীকাল হয়ে গেছে এবং আপনি আগামীকাল বর্তমান হয়ে গেছে, এরকম হয় ব্যাপারটা, সো ওইটা ওরকমই আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে হাই মিনহাজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে রবিবারে বলেছিলাম না, আমি দুইটা গান লিখেছি, ওইটা সুর মিলাতে পারছি না, তুমি যদি চাও আমি তোমাকে দিতে পারি। লাগি খান, লাগি খান, আমি কিন্তু তখনও বলেছি আপনাকে, আপনি মনে হয় শুনেন নাই, যে আপনি আমার যে পেজ আছে মিউজিক্যাল পেজ মিনহাজ সিফাত, আপনি কিন্তু সেখানে অবশ্যই ইনবক্স করতে পারেন, শেয়ার করতে পারেন, আমি অবশ্যই দেখবো এটা, আপনি মনে হয় শুনেন নাই গতবার, এই যে আজকে আবার বলে দিলাম। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে ফারিহা ফ্রম সিলেট, সিলেট থেকে ফারিয়াকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন আমাদের সঙ্গে হুমাইরা, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে, আজকের ধাঁধার উত্তর দিয়েছেন। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে রুকাইয়া, তোমার ধাঁধার উত্তর কি না, আমি তো কোনো হিন্টস দিব না তো এখন বন্ধু, আপনাকে একটু কষ্ট করে এটা বের করে নিতে হবে। আমি ধাঁধাটা বলে দিতে পারি আরও একবার, যে আজকের যে ধাঁধাটা, ধাঁধাটা হচ্ছে হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, এটা হচ্ছে আজকের ধাঁধা, হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, সেটাই আসলে জানতে চেয়েছি। আপনি বিভিন্নভাবে আমাকে উত্তর জানাতে পারেন, ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন, মানে কমেন্টের মাধ্যমে, তারপরে আপনি মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন। এখানে আমাদের সঙ্গে আরও যারা যারা যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি, যাদের তারা হচ্ছেন আমাদের রুবেল হাসান রূপম আছেন, তিনি একটা উত্তর দিয়েছেন এবং ঠিক আছে, আমি এখন উত্তরটা বলবো না বন্ধু। জাকারিয়া হোসেন আছেন আমাদের সঙ্গে, আছেন ফয়সাল, আরও আছেন সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম জিজ্ঞেস করেছি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফ্লেভার যুক্ত হয়ে গেছেন, আজহারুল ইসলাম ফ্লেভার। আরও আছেন আমাদের সঙ্গে অনেক অনেক বন্ধু, আসলে এই মুহূর্তে আমার মনে একটু গানে যাওয়া দরকার, যে গানটা এখন প্লে করবো এটা একটু বিয়েবাড়ি টাইপ গান আর কি, গায়ে হলুদের ভিতরে এই গানটা সবচেয়ে বেশি শোনা যায়, সেটা হচ্ছে, যদিও এই ভার্সনটা হচ্ছে মুজা ফিচারিং আরশির, কিন্তু গানটা খুবই পুরনো একটা গান এবং নতুন করে আবার আসলে আরশিকে দিয়ে মুজা আর কি ফিয়েট করেছে মুজা, সো আমরা এই গানটা শুনে ফেলবো, গানটার নাম হচ্ছে লীলাবালি, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4।
4: Hang in me.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: ঢাকা এফএম 90.4, একটা তথ্য আসলে দিতে চাই, সেটা হচ্ছে ফিফা থেকে কিন্তু একটা দেখবেন যে মানে গোল স্কোর আর কি আপলোড করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা 7-0। তো এটা বেসিক্যালি হয়েছে ফুটসাল খেলায় আর্জেন্টিনা 7টা গোল দিয়েছে এবং একটা খেয়েছে আর কি, তো এইটার উপরে বেস করে বেসিক্যালি দেয়া। এবং ব্রাজিলের বেশ কিছু সমর্থকরা মনে করছেন যে এটা কি আমাদেরকে টিটকারি করে দেয়া হলো কিনা, ব্রাজিলের এত এত অর্জনের সামনে আসলে এই যে এই ফান করে এই এই কথাটা নিঃসন্দেহে তাদের খারাপ লাগে। তো যখন আবার ফিফাও দিল এই ধরনের একটা মানে পোস্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ব্রাজিলের অনেকেই খুব বিরক্ত হয়েছেন যে এটা কি এটা মনে করিয়ে দিল নাকি। কারণ 2014 সালের কথা যদি বলি, 2014 কিন্তু জার্মান ব্রাজিলের নিজের মাঠে এই মানে গোল ব্যবধানটা করেছিলেন, তো হঠাৎ করে মনে হলো যে না শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে, এরকম ঘটনা ঘটে। এবং এটা আরেকটু মজার ব্যাপার বলে রাখি, এটা কিন্তু শুধু ব্রাজিল না, ব্রাজিলের তো অবশ্য নাম হওয়ার রিজনটা হচ্ছে এটা ওয়ার্ল্ড কাপ স্টেজে ছিল, ওয়ার্ল্ড কাপ স্টেজের বাইরে আরও বহু খেলা আছে যেখানে 11টা গোল খেয়েছে, এরকম আর্জেন্টিনাও খেয়েছে, এরকম জার্মানিও খেয়েছে, এরকম এরকম বহু আছে, বহু উদাহরণ আছে। তো এটা এখন জাস্ট একটা ওই কি বলে মজার লাইন হয়ে গেছে আর কি, দ্যাটস ওয়াই একদল আরেক দলকে এই ধরনের কথা বলে মজা নেয়, কিন্তু ফিফাও যে নিবে এটা সব বোঝা যায় না। হয়তো ফিফা মজা নেয়নি, ফিফা হয়তো বা শুধুমাত্র সেই স্কোরবোর্ডটাই বা স্কোরটাই আসলে দেখিয়েছে, তো যে যেভাবে আসলে ভাবে। এনিওয়ে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা এফএম 90.4 এ, ঢাকা মেট্রো 9040 নিয়ে আমাদের মিকাইল যুক্ত হয়ে গেছেন। কি লিখেছেন মিকাইল? হ্যালো ভাইয়া, শুভ বিকাল ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে আমাদের মিকাইল। শুভ বিকাল মিকাইল, আলহামদুলিল্লাহ, আপনি তো আপনি যে জয়েন করেছেন দেখে খুব ভালো লাগলো, এবং আপনি শুভ বিকাল জানিয়েছেন পরন্ত বিকালে, পরন্ত বিকাল বলা যায় না, পরন্ত বিকাল না, বিকালই হবে, ঠিকঠাকই আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই আছে। তো মিকাইল কী অবস্থা ওইখানে বলেন তো, ওই দিকে ওয়েদার কেমন, মানে বেশি গরম না ঠান্ডা? ঢাকায় কিন্তু মোটামুটি বেশ একটা ভ্যাপসা গরম পাওয়া যাচ্ছে। আচ্ছা, নীলফামারি থেকে আমাদের রানা আছেন, রানা একটা উত্তর দিয়েছেন, ওকে রানা থ্যাংক ইউ। তাসমিনা নাফসানা আছেন আমাদের সঙ্গে, 28 দিন, ওকে ওকে ওকে, আমি তো পুরোটা পরে ফেলতে নিয়েছিলাম, এটা তো বাকিরা কপি করতো, সো আমি আপাতত আর এটা নিয়ে কোনো কথা না বলি, শুধু ধাঁধাটা বলে দিই। আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, এটাই হচ্ছে আসলে ধাঁধা আজকে। দেখা যাক আমার কোন কোন বন্ধু বা কতগুলো বন্ধু এটা সঠিক উত্তর দিতে পারেন। আমাদের রুবায়েত হাসান রূপম যুক্ত হয়েছেন, ওকে বলা যাবে না এখন। ফয়সাল আছেন আমাদের সঙ্গে, কেমন আছো? তারপর গানের রিকোয়েস্ট রাখতে পারছি না বন্ধু, দুঃখিত। আরও যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ঘন্টাটা শেষের দিকে, আমরা পরবর্তী ঘন্টায় আবারও আসছি আরও আরও কথাবার্তা নিয়ে। আর এই মুহূর্তে যে গানটা আপনার জন্য আমি প্লে করছি সেটা হচ্ছে, গানটা আমার খুবই পছন্দের একটা গান, সেটা হচ্ছে সঞ্জীব দা এবং বাপ্পা দার, মানে সঞ্জীব চৌধুরী অ্যান্ড বাপ্পা মজুমদারের সবুজ খুঁজি। চমৎকার একটি গান এবং সুরটাও জোস, লিরিকটাও জোস, একটুখানি সবুজ খুঁজি একটু সবুজ হাওয়া, অসাধারণ এই গানটি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4 এর।
1: একটুখানি সবুজ খুঁজি।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

ইয়ো ইয়ো ইয়ো আছে আছে আছে, কোথাও যাইনি। এনিওয়ে সিফাত আপনার সঙ্গেই আছি, ঢাকা মেট্রো 9040 নিয়ে। আচ্ছা, অনেক অনেক বন্ধু এসএমএস করেছেন, পড়া শুরু করি নাকি? আচ্ছা, এর মধ্যে কিন্তু অনেক অনেক কথাবার্তা হয়ে গেছে, এর মধ্যে মনে হয় আপনাকে জানিয়েছেও যে এই মানে স্পাইডারম্যান, এই যে স্পাইডারম্যান নতুন যেটা বের হলো সেটা কিন্তু একেবারে ফাটিয়ে দিচ্ছে মোট কথা। যদিও কোনো স্পয়লার এ পর্যন্ত পাইনি, এবারও আমি চাইও না, ইনফ্যাক্ট আমি চাই আসলে সিনেমাটা দেখতে এবং স্পয়লার দিতেও চাই না, অবশ্য জানিয়ে দিও না কীভাবে দিব। আচ্ছা, তবে এতটুকু জানি যে এটার ভিতরে আসলে অনেক ভ্যারিয়েশন আছে এবং মার্বেলের যেই ধরনের একটা মানে সমালোচনা শোনা যাচ্ছিল যে মার্বেল কোনো রকম সিনেমা বানাচ্ছে, সেটা থেকে বের হয়ে আসছে, এটা একটা ভালো জিনিস মার্বেলের। এবং এটা আপনি যদি খেয়াল করেন বা নিউজ জেনে থাকেন যে তিন দিনে 11,000 কোটি টাকা আয় করে ফেলেছে এই সিনেমা স্পাইডারম্যান, ভাবা যায়, অস্থির। আর এটা অবশ্য হওয়াটা আরেকটা, আমি কিছুদিন আগে আমার এক আড্ডায় বলেছিলাম যে আসলে আমি ব্রুস ব্যানারকে দেখতে যাচ্ছিলাম, যে একদম মানে আমরা হালকে যেভাবে চিনি হালকে ওইভাবে দেখতে যাচ্ছিলাম, এই সিনেমায় কিন্তু হালকে আসলে এইভাবে পাওয়া যাবে। এবং আরেকটা মজার ব্যাপার যেটা, যেটা আমি মনে হয় গত সপ্তাহেই বলেছি, সেটা হচ্ছে যে স্ট্রেঞ্জার থিংসের একটা খুব স্পেশাল একটা ক্যারেক্টার এই স্পাইডারম্যানে থাকছে, তাকে আমার খুবই ভালো লাগে। সেখানে সম্ভবত নাম ছিল তার ম্যাক্স, অর ম্যাক্স ছিল সম্ভবত নাম। এনিওয়ে আমাদের সঙ্গে আছেন সিয়াম, সিয়াম কি লিখেছেন আপনার প্রশ্নের মধ্যে রয়েছে উত্তর, বছর হওয়ার জন্য দরকার একটি মাস না সিয়াম, আসলে এত গভীরভাবে চিন্তা করার কিছু নাই, এটার উত্তরটা অন্যরকম, ঠিক আছে, আপনি যেভাবে ভেবেছেন এইভাবে না আসলে। আচ্ছা, সায়েম আছেন আমাদের সঙ্গে, আগে সিফাতের মতো গলা করে 1 মিনিট কথা বলো তো, হ্যাঁ কোনটা? আচ্ছা ভাইয়া, কিতা খবর, ভালো আসুনি, সিলেটের ভাষা কেমন লাগলো? সিলেট থেকে হালিমা, সিলেটি ভাষা আমার খুব ভালো লাগে হালিমা, শুধু সিলেট না, সিলেট তারপরে বরিশাল তারপরে আরো যে যে ভাষাগুলো আছে এই ভাষাগুলো আমার ভালো লাগে। আর আমি চিটাংয়ের ভাষা খুব বেশি বুঝি না আসলে, আমাকে সে একটু কঠিন মনে হয় কিন্তু ভালো লাগে, এরকম বিষয়টা। আর ভাষা তো আমাদের বাংলা ভাষাই, তাই না? আর এইটার প্রতি ভালোবাসা তো একদম জন্মের পর থেকেই। ওকে, সো আচ্ছা, এখানে আছেন আমাদের আরো যে যে বন্ধু, হ্যালো ভাইয়া, আমি কি, আমি মাম্মি, ওকে মুম্মি, চট্টগ্রাম থেকে, মুম্মি না মুন্নি লিখতে চেয়েছিলেন আসলে, কোনটা? অনেকদিন থেকে শুনি, আজ প্রথম মেসেজ দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ মেসেজ দেওয়ার জন্য। সিফাত ভাইয়ের আগমন শুভেচ্ছা, এটা তো বললাম আমরা, সঞ্জানা রংপুর থেকে আমাদের সঞ্জানা, ওকে। আরও আছেন আমাদের সঙ্গে তাসলিমা রংপুর থেকে, আমার ছেলে দুইটা ঘুমাচ্ছে তাই তোমায় শুনতে পাচ্ছি ভালোভাবে। ও আচ্ছা, ওকে, আজ একটা বাজার ছেলের কথা মনে পড়ছে, আমি ওকে যে গালিগুলো মনে কি দিয়েছি, দোয়া করো যেন ওই বউচা নিয়ে ভালো থাকে। আচ্ছা, আমার জীবনের এই নোংরা গল্পটা যদি কারো কাছে বলতে পারতাম অনেক শান্তিতে থাকতাম, এখন ও ভালো আছে, তবে এতটুকু এসেছে বন্ধু আপনার কথা। তো বন্ধু, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি বলতে চান, শেয়ার করতে চান, শেয়ার করলে যদি আপনার মানে হালকা মনে হয় তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন, বা আপনি এখানেও শেয়ার করতে পারেন, সেটা হয়তো অফ ইয়ারে পরে নেব আমরা, শেয়ার তো করবেন আপনি, তাই না? সো যাক, আপনি ভালো থাকেন, আমরা এটাই চাই, আমরা দোয়া করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আফিয়া ফতুল্লা থেকে বলছি, ফতুল্লা থেকে বলছেন, বহুদূর থেকে আর কি, আমাদের আফিয়া, আফিয়া ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। ফতুল্লা হচ্ছে সেই পাগলা নারায়ণগঞ্জের ওই সাইডে, ফতুল্লাতে আমার অনেক রিলেটিভ থাকতো আর কি। আচ্ছা, কেমন আছো দাদার আনসার হচ্ছে, তারপর নাফিসা উত্তর দিয়েছেন ঢাকা থেকে আমাদের নাফিসা, নাফিসা উত্তরটা রেখে দিলাম আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আরাফা আছেন চট্টগ্রাম থেকে, ভাইয়া 1 বছর যাবত শুনছি, আজকে প্রথম এসএমএস করলাম, মাশাল্লাহ আপনাকে, কিন্তু আপনি কিন্তু আপনার কণ্ঠ অনেক সুন্দর, থ্যাংক ইউ বন্ধু, দোয়া করবেন অবশ্যই, আলহামদুলিল্লাহ। এদিকে আছেন আমাদের সঙ্গে নাদিরা, লাভ ফ্রম রংপুর, ওকে নাদিরা। আরও আছেন আমাদের সঙ্গে ভাইয়া, কেমন আছেন ভাইয়া আনসার, তারপর নুসাইব, আমাদের নুসাইব আজকে নাম লিখেন নাই, যদি আমি আগের এসএমএস থেকে দেখে নিলাম। আচ্ছা, আমাদের লিখেছে, আমাকে লিখেছেন সিওয়াদ ভাইয়া, কেমন আছেন, লাঞ্চ করেছেন? হ্যাঁ ডান ভাইয়া, আপনি রংপুরে এসেছিলেন, আর রংপুর যদি আসেন তাহলে কি কি কলেজ, কার্মিকেল কলেজ এ আসছিলেন কখনো? রংপুরের হাফসা আপনি পড়েছেন নাকি জানি না, তাই আবার দিলাম পরে, না হাফসা আমার আসলে রংপুরে যাওয়া হয়নি, আমি রংপুর নিয়ে এই প্রশ্নটা অনেক শুনি যে রংপুরে আমার যাওয়া হয়েছে কিনা, না রংপুরে যাওয়ার সৌভাগ্য এখন আমার হয়নি, তবে অবশ্যই ইচ্ছা আছে। তবে আমি এটাও বলেছিলাম যে আমি আমার বাসায় যাওয়ার পথে যতবার আমি রংপুরের আসলে কাউন্টার দেখি ততবার আমার আপনাদের কথা মনে পড়ে, যেন আমার রংপুরে আমার অনেক বন্ধু আছে, আমি যদি খালি বাস থেকে নামি অনেক বন্ধু পেয়ে যাবো, এটা শিওর। আচ্ছা, সালিহ লিখেছেন দাদার আনসার, তারপর একটা উত্তর দিয়েছেন, ওকে ভাই আমার আগের টেক্সটা পড়া হয়েছে কি? আগের তো টেক্সট তো আসেই নাই বন্ধু, আপনার টেক্সট পেলাম আমি মাত্র একটা। আচ্ছা, হেই ভাইয়া রংপুর থেকে অন্তু যুক্ত হয়ে গেলাম সবার আগে, সবার আগে
আপনি 5:30টায় এসএমএস করেছেন, আচ্ছা তোমার শো মানেই আমার পছন্দের গান, থ্যাংক ইউ বন্ধু। এই শো এর আগে একটা ভাইয়া শো করে, ওনার শো এ সব মেয়েরা ওনাকে প্রেম করার প্রস্তাব দেয়। আচ্ছা ওকে, ওসব শুনতে ভালো লাগে না ভাইয়া, তার উচিত তাদের সবার টেক্সট না পড়া। আচ্ছা যাক, এখনো কেউ যদি প্রেমের প্রস্তাব দেয়, যদি একসেপ্ট করে অনেকগুলো প্রেমের প্রস্তাব, তখন বলবেন। আচ্ছা তারপরে তিনি উত্তর দিয়েছেন রংপুর থেকে অন্তু, অন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা আরও আছেন রানী, লিখেছেন ভাইয়া আমার পাবলিক ইউনিভার্সিটি প্রায় স্বপ্ন, দোয়া করবেন। কোচিংয়ে যাওয়ার পর রোজ উইকে একটা করে মেসেজ হলেও দিয়ে আপনাকে মনে করাই দিব যে আপনার রানী নামের ফ্রেন্ড আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলেই হবে, কোনো সমস্যা নেই, আমার মনে থাকবে সবসময় তাহলে। আরও আছেন আমাদের সঙ্গে ঢাকা থেকে মনসুবা, মনসুবা বাহ সুন্দর নাম, তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে নাবিহা আছেন আমাদের সঙ্গে, ভাইয়া তুমি এত হার্ড ধাঁধা দাও যে দাঁত তো ভাঙে ভাঙে, এর সাথে ব্রেনটাও আউট হয়ে যায় বুঝা, এটা হার্ড কি বলেন নাবিহা? দেখা একটু চেষ্টা করেন, আপনি দাঁত দিয়ে চেষ্টা করতে যাবেন না, মাথা দিয়ে চেষ্টা করেন, ব্রেন দিয়ে চেষ্টা করেন, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। আরে ধাঁধা যদি একটু একটু যদি আপনাকে নাই ভাবায় তাহলে এটা কেমন ধাঁধা হলো, তাই না? তাহলে তো জিজ্ঞেস করা যেত কেমন আছো, এই প্রশ্নের সঠিক উত্তর দাও। আচ্ছা তোমার গান শুনতে হলে কই কি করতে হবে ভাই? আমি রংপুর থেকে রাশি, রাশি আমার তো মানে আমার গান আপনি ঢাকা এফএম 90.4 পাবেন প্লে লিস্টে, আর যদি একান্তই আমার গান শুনতে চান আর কি, যে না তোমার গান সবগুলো গান শুনতে চাই, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মিনহাজ সিফাত লিখলেই আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা, এখানে আপনি গেলে সব গান মানে ম্যাক্সিমাম গানই আমার পাবেন, আমার পেজে গেলেও আমার গানগুলো পাবেন বা রিলস শর্টস পাবেন, আমার টিকটকে আমার নামই সবগুলো পাবেন। সো এই নাম দিয়ে স্যার মিনহাজ সিফাত দিয়ে সার্চ দিলে আপনি মোটামুটি সবগুলো পাচ্ছেন। এরিবে তবে এই মুহূর্তে আমি বলবো কোথাও না যেতে, শুধুমাত্র ঢাকা এফএম 90.4 থাকতে, কারণ এখানে আপনার জন্য আমি সুন্দর একটা প্লেলিস্ট নিয়ে বসে আছি আর আমার বন্ধুরা আছেন অনেক অনেক কথাবার্তা নিয়ে। এই মুহূর্তে যে গানটি শুনবো সেটা হচ্ছে তানজিব সরোয়ারের গান মিথ্যা শিখালি, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মেট্রো 9040

ঢাকা এফএম 90.4 এ সিফাত আছি আপনার সঙ্গে। ঢাকা মেট্রো 9040 নিয়ে একটা ধাঁধা দিয়েছি, ধাঁধার উত্তর জানার চেষ্টা করছি। অনেক বন্ধুরা কিন্তু অনেক সুন্দর খুব কনফিডেন্টলি অনেক উত্তর দিয়েছেন, আবার অনেকে চেষ্টা করছেন স্টিল নাও। হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস, এটা হচ্ছে আজকের ধাঁধা। কি হবে সে জিনিসটা, হাজার বছরের পুরনো হয়েও তার বয়স এক মাস, এটা আসলে কি হবে উত্তর, সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। অবশ্যই জাকারিয়া হোসেন উত্তর দিয়েছেন, এ কে এম রোকনুজ্জামান উত্তর দিয়েছেন। ওকে জাকারিয়া খান বলেছেন, কিতা খবর বস, আলহামদুলিল্লাহ ভালো। এটা কিন্তু আবার হচ্ছে জাকারিয়া খান, এর আগে যেটা বলেছি হচ্ছে এমডি জাকারিয়া খান। আচ্ছা, মাসুদ রানা আমাদের সঙ্গে আছেন নীলফামারি থেকে, আরও আছেন আমাদের সঙ্গে যে যে বন্ধুরা হোয়াটসঅ্যাপে, আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু জুয়েল যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম সিফাত ভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, ওয়ালাইকুম আসসালাম। আমি জুয়েল, মালয়েশিয়া থেকে ঢাকা এফএম এর সাথেই আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ ভেরি মাচ জুয়েল, কেমন আছেন আপনি বলেন। আচ্ছা, এখানে আছেন শুভ সন্ধ্যা, আপ আয়ে তো বাহার আ গায়া, হাওয়া মে ভি খুশবু মেহক গায়া, আহা হা হা ওয়া ওয়া। রায়হান সৈয়দপুর থেকে লিখেছেন, ধন্যবাদ রায়হান, স্বাগত জানাচ্ছি আপনাকে। এস এম এস আছেন অনেক বন্ধুরা, কিছু এস এম এস পড়ে ফেলতেই পারি আমি, না ফেলবো না, রেখে দিব আর কি। যাই হোক, আছেন আমাদের সঙ্গে। আমি তো ফেসবুকে তোমার আইডি খুঁজে পাচ্ছি না, প্রোফাইল পিকচার কি তোমার? লাকি খান, লাকি খান আপনি আমার পেজ খুঁজে পাবেন, ওইটার ভিতরে দেখবেন যে খুব মানে একটু ডিজাইন টিজাইন করা একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। আমার ছবি একটু একটু কার্টুন ফ্লেভারে আর কি দেয়া আছে। মিনহাজ সিফাত লিখলেই পাবেন, মিনহাজ ডট সিফাত, তাহলে আপনি পেয়ে যাবেন আশা করি। সো আপনি আবার কনফিউজ হবেন, অনেক সময় অনেক ফেক অ্যাকাউন্টও থাকে, তো আপনি এটা দেখলে, আপনি গান টান বা রিলস দেখলেই তো বুঝবেন। আচ্ছা, এখানে আছেন হচ্ছে, আমি কি আজ সন্ধ্যায় সাতটায় গান, আপনি যে কোনো সময় দিতে পারেন লাকি খান, আপনি দিলে আমি সেটা অবশ্যই, যখন আমি চেক করবো ডেফিনেটলি আমি অবশ্যই এটা দেখে নিব। আপনার টেনশন করার কোনো কারণ নাই বন্ধু, আপনি বন্ধু হিসেবে শেয়ার করতেই পারেন। আচ্ছা, আছে সিফু দাদা, কেমন আছেন? আমার মনেই ছিল না যে আজ সিফু দাদার শো আছে, এখন মনে পড়লো, তাই তাড়াতাড়ি রেডিও অন করলাম, শুনছি দাদা। আফরিন আফরিন, থ্যাংক ইউ। এই যে মনে যে পড়লো, মনের টান, এটাকে বলে মনের টান। আচ্ছা, আসমি সিলেট থেকে, ভাইয়া দুই তারিখে এক্সাম ভালো হয়েছে আমার, সেকেন্ড এক্সাম 6 তারিখ, তাই এই দুই দিন তোমার সাথে জয়েন থাকতে পারবো, তুমি কেমন আছো? একটা গান শোনো তোমার গলায় প্লিজ। আমার গলায় গান শোনাবো? আচ্ছা যাক, দুই দিন সময় পেয়েছেন, কোন গান গাবো? আচ্ছা ওইটা আমার গান, আমার একটা গানের এই দুই লাইন গাই। ধুলো পড়ায় নাই স্মৃতিগুলো যায় নাই কোনেতে লাল টিপ, ডায়রির ছেঁড়া পাতা অনেকে না বলা কথা হয়নি জানা, বেলায় অবেলা রোদ বৃষ্টি খেলা এখনো হয়, সূর্য দেখার আসে আমার অভিলাষ, খুবই চাই তোমারে। অনেক মানে চেপে, গলা চেপে গান গাইতে হচ্ছে, বেশি চিৎকার করলে বাইরে থেকে মানুষ এসে মারবে আমাকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ লাকি খান। লাকি খান, লাকি খান তো ই চেয়েছিল, এটা হচ্ছে আমাদের বন্ধু আসমি। আসমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই দুই দিন সময় পেয়েছেন, আমাকে শোনার পর আবার পড়তে বসে যাবেন ঠিকঠাক মতো, যেন পরের পরীক্ষাটা হয়, ঠিক আছে। আর এই আসমি তো আমাদের তিন বোনের আসমি, তাই না, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, কুলসুম আক্তার আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, ওকে সিলেটি কুলসুম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন। জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস হবে আনসার জান্নাত ফ্রম গঙ্গাচড়া, না মাসা জান্নাত, জান্নাত আপনি আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন। আচ্ছা, আরেকজন বন্ধু নাম ঠিকানা কিচ্ছু দেননি, শুধু বলেছেন একটা উত্তর দিয়েছেন আর কি। ওকে সিরাজ ভাই, জীবন গল্প কি শুরু হবে? আমি সানিম, ধাঁধার উত্তর হবে না, আপনি যে উত্তর, আপনি আরেকটু ভাবেন সানিম। সানিম ইয়াস, আপনি আসলে চোখ রাখতে হবে ঢাকা এফএম 90.4 এর পেজে, এবং কান রাখতে হবে ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে, নতুন অনেক কিছুই আসবে, আসতে পারে, সব কিছুই আপনি জানতে পারবেন। আগে আগে আমি কোনো কিছুই বলবো না, ঠিক আছে, তাহলে তো সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, এই জন্য আসলে কিছুই বলবো না এখন। এনিওয়ে, আমরা এখন একটা গানে যাবো, জারা লরসনের গান এইন্ট মাই ফল্ট, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ঢাকা মেট্রো 9040। আগামী দিন কিন্তু বেশি বেশি করে কথা মানে গান হবে, কথা হবে কম, এবং আগামী দিন কিন্তু মানে একটা বিশেষ দিন জুলাই নিয়ে বলতে হয়, যদি এখন অগস্টের 4, কিন্তু আমরা 2024 কথা যদি চিন্তা করি একেবারে টানা 36 জুলাই পর্যন্ত কিন্তু ছিল এই আন্দোলন, এই সংগ্রাম, এবং এই গণ আন্দোলনে যারা যারা আসলে শহীদ হয়েছেন, সকল ছাত্র জনতার প্রতি, শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এটা কখনোই ভোলার নয়, এটা হচ্ছে একটা ইতিহাস, এবং এটা আমাদের শেখায় যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং অন্যায়ের বিরুদ্ধে যে কোনোভাবেই হোক আপনাকে আসলে সোচ্চার থাকতে হবে, যে কোনোভাবেই। এবং আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ, আমাদের এই গণতন্ত্র যেন সবসময় ঠিকঠাক থাকে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। আর এদিকে আছেন আমাদের সঙ্গে যারা যারা আছে, আমি তো এখন সময় হয়ে গেছে হচ্ছে আমাদের আজকের যে ধাঁধা সেই ধাঁধার সঠিক উত্তরটা জানিয়ে দেওয়ার, তো আমি এখন আর দেরি করবো না, তার আগে একটু বলে নিব আজকের ধাঁধাটা যেটা ছিল সেটা হচ্ছে হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস। তো সেই ধাঁধার উত্তর, সঠিক উত্তরটি হচ্ছে চাঁদ বা মুন। কংগ্রেচুলেশন আমার সকল বন্ধুকে যারা আসলে চাঁদ দেখেছেন, ম্যাক্সিমাম বন্ধুই কিন্তু এটা সঠিক উত্তর দিয়েছেন, বলেছেন মুন অর চাঁদ। তো চাঁদই অ্যাকচুয়ালি এরকম যে হাজার বছরের পুরনো, কিন্তু মাস হিসাবে আর কি চাঁদের হিসাবটা হয় যে এই মাসের চাঁদ ওই মাসের চাঁদ, এই জন্য অনেক বছর পুরনো হলেও এইটা কিন্তু আসলে ওই মাস হিসেবে কাউন্ট করলে চাঁদের বয়স আসলে এক মাসের উপর আর বাড়ে না, ঠিক আছে, একদম চির যৌবনা বা এরকম বলা যেতে পারে আর কি। তো যাক, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অভিনন্দন, যারা চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ, আশা করি সামনে পারবেন, সমস্যা কি, আমি তো প্রায় সময় মঙ্গলবারে ধাঁধা দিই। লামিয়া জান্নাত লিখেছেন, ভাইয়া আরজে সিফাত মানে কি? আরজে সিফাতের তো কোনো আসলে মানে হয় না, আরজের মানে হয় রেডিও জকি, আর সিফাত তো আমার নামই, মানে রেডিও জকি সিফাত মানে কথা বন্ধু সিফাত এটা বলা যেতে পারে, কিন্তু আরজে সিফাত পুরো একটা লাইনের তো কোনো আসলে ই হবে না, হয়তো বা আমার নামের, আমার হয়তো বা না, আমার নামের একটা আলাদা অর্থ থাকতে পারে, আরজে না ইসের আরেকটা অর্থ আছে। আচ্ছা, লামিয়া জান্নাত আরও লিখেছিলেন, আমি আপনার শোষ শুনছি শুরু থেকে আছি শেষ অবধি, আজকে ধাঁধার উত্তর হলো ক্যালেন্ডারের যে কোনো মাস, কারণ মাস যতই পুরনো হোক বা মাস না হয় নাই আসলে লামিয়া জান্নাত, মাস এরকম না আসলে, চাঁদের হিসাবটা আসবে এখানে। সো এখানে আরও আছেন জাকারিয়া হোসেন, তারাও সঠিক উত্তর দিয়েছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন আমার সঙ্গে, তাদের কথাবার্তাগুলো পড়বো। অলরেডি তো আপনি উত্তর জেনেই গেছেন যে আপনি সঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন। আচ্ছা, তারপরে আমি কিছু কথাবার্তা পড়ি। আমাদের মাম্মি, আচ্ছা মাম্মি আমি বলতে নিয়েছিলাম যে মুন্নি কিনা, আচ্ছা মাম্মি সুন্দর নাম, মাম্মি, ওকে থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। আরও আছেন, ভাইয়া আমি আফফান সাফার থেকে ঢাকা FM সবসময় শুনি, আপনার সব গান আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ আফফান, এবং কথা গান বেশি ভালো লাগে, আপনার ধাঁধার উত্তর চাঁদ একেবারে সঠিক উত্তর, যাক আমার গান ভালো লাগতে লাগতে আপনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, ভেরি গুড। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো শিবু ভাই, অনেকদিন ধরে তোমাকে শুনি, আজ প্রথম মেসেজ করলাম, ধাঁধার উত্তর হলো রমজান মাস, না রমজান মাস না, তাই এবার জান্নাত তুবা, তুবা রমজান মাস না, এটা হবে চাঁদ, ঠিক আছে। এখানে আছেন হচ্ছে, দেখেন রমজান মাসে যেমন 30টা রোজা হয়, অন্যান্য মাসও তো 30 দিনেই, বা হয়তোবা ফেব্রুয়ারি 28 দিনে হয়, লিপিয়ার হলে 29 দিনে হয়, 31 মাসও আছে, সো এই জন্য রমজান মাস হবে না অ্যাটলিস্ট। আচ্ছা, সায়েম লিখেছেন, আমি ক্লাস 8। সায়েম আপনি প্রতিটা কথা, আপনার কি কেউ বাধা দিচ্ছে কথা লিখতে? আপনি প্রতিটা কথাই লিখছেন কিন্তু কমপ্লিট করছেন না, একটু একটু, যেমন তুমি এতটুকু লিখে বসে রইলেন, তো জিনিসটা তো হবে তুমি কেমন আছো, অথবা তুমি কি করছো এখন, তুমি বা তু এটুকু দিয়ে পাঠিয়ে দিলে কিভাবে বুঝবো বলেন। যাই হোক, এই ছাড়ো আমায় ছাড়ো, সিফাত ভাই আসো, ঢাকা মেট্রো শুরু হয়েছে, 90.4 চালু করতে হবে। কুড়িগ্রাম থেকে আমাদের রিপন, রিপন থ্যাংক ইউ ভেরি মাচ, একেবারে শেষ ঘন্টায় আসলে আপনার SMS-টা আমি পড়লাম। আর এদিকে আছেন হচ্ছেন আমাদের বন্ধু ভাইয়া, আমি ড্যামরা থেকে রাহেলা খাতুন, ওকে রাহেলা খাতুন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা FM 90.4-এ। দেখি রাহেলা খাতুন আসলে কি বলেছেন, আমরা একটু শুনি। অনেকদিন থেকে শুনি, আজ প্রথম মেসেজ করলাম, আপনার কণ্ঠের গানগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ আমাদের এই বন্ধুকে। আচ্ছা, আমাদের রাহেলা খাতুনকে আর কি। হালিমা আছেন রংপুর থেকে, ও ভাইয়া কেমন আছো, ব্যস্ত থাকায় তোমাকে শুনতে পারিনি, এখন শুনছি, সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ হালিমা। হালিমা আমাদের সঙ্গে সবসময় থাকে, এবং আমার মনে হয় যে আমি মোটামুটি সবগুলো শোতে হালিমার একটা SMS পাই, এটাতে অ্যাটলিস্ট উনি জানান দেয় যে না আমি হালিমা আছি আপনার সঙ্গে। ইদানিং সানিমো দেয়, সালিহোরও থাকে আমাদের সঙ্গে সবসময়। ভাইয়া আমি আপনাকে অনেকদিন থেকে শুনি কিন্তু কখনো SMS করিনি, আজ করলাম। রংপুর থেকে রিয়াদ, রিয়াদ এতদিন কেন করেন নি বলেন তো, কাহিনী কি, ঘটনা কি, কী করেছিলাম আমি যে এত বড় শাস্তি দিলেন? ভাইয়া তোমার কণ্ঠে গানগুলো অনেক সুন্দর, সিলেট থেকে হালিমা। হালিমা থ্যাংক ইউ ভেরি মাচ, আরেকজন হালিমা এটা না আমাদের, ওকে। সো আমরা এখন একটু গানে যাব,
একটু না, মোটামুটি ভালো গানই যাব, বালামের সেই হিট গান প্রেম শিকারী। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040।

চট্টগ্রাম যাচ্ছেন। আচ্ছা, আজ অফিসে আমার মাথার উপর বন্দুক রেখে যুদ্ধ হয়ে গেল আমাকে নিয়ে। দুই ডিপার্টমেন্টে ক্যাচার লেগে গেছে। আমি মধ্যমণি, যদিও আমার দোষ ছিল না, সব সামলিয়ে বের হতে দেরি, জয়েন হতে। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, অবসান, যে আপনি অনেক কঠিন কঠিন পরিস্থিতি বা জার্নি আপনি খুব হাসি খুশি ভাবে, খুব ঠান্ডা মাথায় আসলে সেটাকে মেনটেন করেন। এবং এটা নিয়ে আপনার কোনো আসলে ওই যে একটা থাকে না, যেটা খুব হতাশ, খুব আফসোস এটা নিয়ে, যে কেন হলো আমার সাথে, কেন আমার যেতে হবে ওইখানে, কেন এটা করবো, এত পরিশ্রম ভালো লাগে না, এটা না সেটা না, এই ধরনের কোনো অবজেকশন আপনার নাই? আমি আমি এত অ্যাটলিস্ট পাইনি। সো এই জন্য আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং সম্মান, এবং অবসান আপনার জন্য অনেক অনেক দোয়াও রইল, যেন আপনি সবসময় এভাবে হাসি খুশিভাবে সুন্দরভাবে আপনার সময়গুলোকে পার করতে পারেন, পরিবারের সবাইকে সময় দিতে পারেন। চট্টগ্রাম থেকে আমাদের রিয়াজুল ইসলাম যুক্ত হয়েছেন। রিয়াজ সবসময় আমাদেরকে শুনেন। রিয়াজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আশা করি সামনেও আপনি নিয়মিত শুনবেন, কারণ আপনাদের জন্যই আমাদের এত এত আয়োজন, যেখানে আপনাদের কিন্তু খুব বেশি পরিমাণ প্রয়োজন। এবং যে যে আয়োজনগুলো এখন পাচ্ছেন, সামনে নিঃসন্দেহে আরও আরও অনেক অনেক আয়োজন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে, ঢাকা এফএম 90.4 এর পেজ ফলো করে রাখতে হবে, শেয়ার দিতে হবে বেশি বেশি করে। আর এদিকে SMS এ যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়বো আমি। অনেক SMS আছে, আমার বন্ধুরা লিখে রেখেছেন, তো দেখি কে কি লিখেছেন। একটু সময় দিতে হবে, সবাই না দিলেও সমস্যা নেই, আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন হচ্ছে সিফু দাদা, ভালোবাসার শুধু দুইটা আর শুনি নাই। আচ্ছা, ভালোবাসার বাংলাদেশ দেখেছি শুধু দুইটা আর শুনি নাই। আমি যে দুইটা শুনেছি তাতে প্রথমটা স্বাভাবিক মনে হয়েছে, তবে দ্বিতীয়টা কেন জানি এমন মনে হয়েছিল, ভালোবাসার গল্প বলার জন্যই প্রেম করেছে আর প্রেমিকার সব স্মৃতি বছর ধরে নিয়ে ঘুরে বেরিয়েছে। রাগ করবেন না দাদা, এমন মনে হলো। না আফরিন, রাগ করবো কেন, এটা তো আপনার ব্যক্তিগত মন্তব্য, আপনার ব্যক্তিগত মন্তব্য তো থাকবেই। এই ব্যক্তিগত কথা বলার জন্যই তো আমরা 2024 সালে এই গণঅভ্যুত্থানটা হলো, তাই না? তো অবশ্যই কথা তো শেয়ার করবেনই, আপনার এটা তো ভালো লাগা খারাপ, আপনি যদি এটাও বলতেন যে না আমার ভালো লাগেই না, এটাও হইতেই পারে, কোনো সমস্যা নেই, এটাতে অবশ্যই শেয়ার করবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিলে কি ওইখান থেকে নিতে পারবে লাকি খান? লাকি খান, আপনি যেখানে এখন তো চল, মানে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, সো হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, পেজেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তবে আমি আমার একটা কথা বলে রাখি, আমার আসলে যদি কোনো গান, এমনও অনেক গান আছে যেগুলো বছরের পর বছর পড়ে রয়েছে, কিন্তু আমি করবো করে করা হয়নি ব্যস্ততার কারণে। তো যদি এরকম আপনার কাছে মনে হয়ে থাকে যে না ফাইন, সে দেখেই নাই, অথবা সময় আছে এটা সেটা, বা সময় বেঁধে দেয়া বা এটা সেটা, তাহলে আমি বলবো যে না আপনি নিরাশ হবেন, কারণ আমি এই ক্ষেত্রে আসলে কিছুটা অলসও বলতে পারেন, কারণ আসলে অনেকগুলো কাজ পেন্ডিং আছে এবং চলছে কাজ, সো সব কিছুর পরে সময় লেগে যায়, আমার অনেক সময় লেগে যায়। আমি জানি না অন্যান্য মিউজিক কম্পোজার সিঙ্গারদের ক্ষেত্রে কি হয়, বাট আমার তো সময় লাগে। সো সব মিলিয়ে আবার অনেক সময় কয়েকটা আমার করাই হয় না, একদমই করা হয় না, আমার নিজের গানও আছে এরকম। তো আপনার আসলে দিলে এইভাবে আপনি ফ্রেন্ড হিসেবে শেয়ার করতে পারেন যে ভাইয়া এটা আসলে করা যায় কি না, যদি পসিবল হয় ডেফিনেটলি আই উইল ট্রাই। আচ্ছা ভাইয়া, এখন ধাঁধা শুনলাম, ধাঁধার উত্তর চাঁদ, এখন আর দিয়ে কি হবে, ধাঁধার উত্তর তো শেষ। ও না, আমার বন্ধু আগেই দিয়েছিল, বন্ধু আপনারটা হয়েছে, শারমিন আক্তার মুবারিকা, সিবাদ ভাইয়া উত্তর হতে পারে পুরনো কোনো বন্ধুর জন্মদিনের কি বার্থডে গিফট, এটা কি ভুল? জি এটা ভুল, উত্তরটা হবে হচ্ছে চাঁদ। আচ্ছা নাবিহা ভাইয়া, ধাঁধার উত্তর সেপ্টেম্বর মাস না হলে আর কিছু করার নেই, অনেক ঘুরছি বুঝলা ভাইয়া, নাবিহা এটা হয় নাই আসলে, উত্তরটা হবে চাঁদ। চাঁদ আসলে অনেক পুরনো, কিন্তু আমরা চাঁদকে কাউন্ট করি কিন্তু মাস হিসেবেই, ঠিক আছে? রমজানের দেখবেন আপনি যে চাঁদের কথা বলা হয়, অমুক মাসের চাঁদের কথা বলা হয়, তমুক মাসের চাঁদের কথা বলা হয়, তো চাঁদের বয়স কিন্তু মাসের উপরে যায় না, নতুন যখন ওই মানে মাসটা শেষ হয়ে যায় আরেকটা চাঁদ যখন ওই চাঁদটাই যখন আবার উঠে তখন এটা হয় নতুন চাঁদ, নতুন মাসের নতুন চাঁদ, মানে চাঁদের বয়স মাসের বেশি হয় না। আচ্ছা হ্যালো সুবাদ ভাই, আমি রংপুর থেকে সুমাইয়া জান্নাত রাইসা বলছি, অনেকদিন থেকে আপনাকে শুনছি কিন্তু কখনো মেসেজ করা হয় না। এই কথাটা আমি প্রায়ই শুনি, কিন্তু কেন করা হয় না এটা জানি না, এবং আজকেই কেন করা হলো এটাও আমি পাই না। আচ্ছা হাই ভাই, আমি জানবি হাজির হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত। ভাই আজকে ধাঁধার আনসার হবে চাঁদ, একেবারে সঠিক উত্তর জানবি, থ্যাংক ইউ। আরও আছেন আমাদের সঙ্গে, কি ভেবেছি আর কি হলো, তাই ওকে। আচ্ছা এখানে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আফিয়া ফতুল্লা থেকে বলছি, আমাদের আফিয়া, আফিয়াকে আমরা গতদিনও পেয়েছিলাম, আফিয়া ধন্যবাদ আপনাকে, গতদিন নাকি আজকেই পড়লাম কোনটা। আচ্ছা মুত্তারিনা ইসলাম সুমনা ফ্রম রংপুর, হাউ আর ইউ সুমনা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা এখানে আছে আমাদের বন্ধু পাথার বাঁশুরি, গানটি আপনার গলায় বলেন। পাথার বাঁশুরি আসলে আমি ওইভাবে গানটা তোলা হয়নি আমার,
তো সামনে যখন কোনোদিন আবার গাইতে গাইতে গলায় উঠে যাবে তখন না হয় আপনাকে শোনানো যাবে দুই এক লাইন। আমার আসলে গান উঠানোর আসলে এই মুহূর্তে আমি সময় পাই না, আমি নিজের গান ভুলে যাই, আবার আরেক গান কিভাবে মনে রাখবো বলেন। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে সব সময়, আমি তো থাকি, আর থাকে সালিহুর, থাকে তমা আপু, থাকে রানী আপু, থাকে সিফাত ভাই, সানিম, হ্যাঁ আমি সব সময় থাকি, ইয়াস মাঝে মাঝে দু একটা গ্যাপ হয় কিন্তু আমি সবচেয়ে বেশি থাকি। কিরে ভাইও কেমন আছো? ভাইও রে 10 থেকে রেজাল্ট, কি 10 তারিখে রেজাল্ট? আচ্ছা মা গো এসএসসি বাসীর জন্য এফ এম বাসীর কাছে দোয়া চাই। অবশ্যই দোয়া রইল, এফ এম বাসীরা দোয়া করছে সকল পরীক্ষার্থীদের জন্য। আপনাকে কি বলে ডাকবো বলেন? কুলসুম আক্তার, কুলসুম আপনি আসলে কী নামে ডাকতে চান? ভাইয়া বলে ডাকতে পারেন, সিফাত বলে ডাকতে পারেন, মিনহাজ বলে ডাকতে পারেন, আপনার যেটা খুশি, আপনি ভালো যে কোনো নামে ডাকতেই পারেন, মানে যেটা আমার সাথে আসলে যায়, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে না ধরেন রিদম কেমন আছে, রিদম বললে তো আমি মেনে নেব না, কারণ আমার আগেই রিদম শেষ করে গেছে শো। এনিওয়ে আমরা আবার গানে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে বাদশার মিউজিক কম্পোজিশনে টপ টাক্কার। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মেট্রো 9040. Let's talk more music. Hot, hot music.
2: ঢাকা এফএম শুনছেন, সিফা ছিলাম আপনার সাথে আপনার পছন্দের প্লেলিস্ট নিয়ে। আজকের মতো জার্নি শেষ করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: দেখাতেন
3: জুলাই গণ অভ্যুত্থান দিবস 2024 সালের 5 আগস্ট হিরষ্ট্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছিঁড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার, জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যার কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল সকাল 6:01 রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া আগামীকাল দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সকল জেলাতেও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনি পোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নির্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। বাদজোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডেকিয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসের যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
4: জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কার ভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে।
3: বক্তব্যে সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন,
4: রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয়ে আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করে ছিলাম সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিক ভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা।
3: বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে তারেক রহমান বলেন,
4: এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করারও চেষ্টা করছি।
3: তারেক রহমান সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
4: আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য, আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ সম্পদ সময় সবকিছু আমরা দেশের জন্য দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি, দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য সেটিই হোক আজকের এই রক্তঝরা জুলাইয়ের যে জাগরণের যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ছবি ও কিউআর কোড সম্বলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড প্রস্তুতেরও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে, এ খাতে সৌদি কোম্পানিগুলো বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে তার কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে বলে উল্লেখ করেন। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা সহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এদিকে বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বুলেট বুক পেতে নিয়েছিল শত শত দুরন্ত তরুণ। এদিন সারাদেশে ব্যাপক সহিংসতার মধ্যে অন্তত 93 জন প্রাণ হারিয়েছিলেন। আর সেই পরিস্থিতির তীব্রতায় পরবর্তীতে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে নিয়ে আসার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৪ সালের চৌঠা আগস্ট রাজধানীর রাজপথে নেমেছিল হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দুরন্ত তরুণ রাতুল রহমান। বুলেটের চোখ রাঙানি উপেক্ষা করে সে ছেলেটি মিছিলের সামনে দাঁড়িয়েছিল। তার শরীর এফোর অফোর করে দেয় পুলিশের সেই বুলেট। রক্তে ভেসে যায় পিচ ঢালা পথ। বুলেটের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা রাতুল বলছিলেন কিভাবে সেদিন পুলিশ ডেকে নিয়ে সামনে থেকে তার পেটে গুলি করেছিল।
2: ডিরেক্ট আমার কোমরে বেল ধরে ধাক্কা ধাক্কি করতেছে। তারা বলতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। আমি বলছি যে না, আমি সাইডে যাবো না। আমি কি বলবো, আমি সাইডে কেন যাবো, যা বলেন এখানে বলেন। তো যে সিনিয়র পুলিশটা ছিল উনি সামনে থেকে গালাগালি করে বলতেছে যে যাবি না, আচ্ছা ঠিক আছে। তো তার পেছনে একটা শর্টগান লুকানো ছিল, ডিরেক্ট বের করে ফায়ার করে তারা তাদের টিমে চলে যায়। আমার যে একটা বন্দুকের গুলি একটা ধাক্কা লাগে, আমি জিনিসটা উপলব্ধি করতে করতে দেখি যে তারা তাদের টিমে চলে গেছে। আমি কিছু সেন্স করতে পারতেছি না। তো আমি জাস্ট নিজেকে সংযত করতে করতে নিচের দিকে ফোকাস করি, দেখি যে আমার প্যান্ট কালো প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার জামা কাপড় ছিঁড়ে, আমার পেট ছিঁড়ে, আমার ভেতরের অন্তঃস্থ মানে যত নাড়ি ঘুরেছিল সব বের হয়ে গেছে।
1: মরণের থাবা থেকে রাতুল অলৌকিক ভাবে বেঁচে এলেও শুরু হয় আরেক যুদ্ধ। হাসপাতালের সাদা চাদরে জমে ওঠে যন্ত্রণার পাহাড়। টানা কয়েকদিন আইসিইউর দরজায় প্রহর গুনেছেন এক মা, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিজ সন্তানকে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন খোদার দরবারে।
3: আধুনিক হসপিটাল থেকে অনেকবার কল দিচ্ছে, আবার ফোন দিয়ে আবার বলতেছে আন্টি দাঁতের আপনার আসেন, আপনার ছেলের গুলি লাগছে। তখন আমার পায়ের নিচে মাটিটা সরে গেল কথা শুনে। তারপর আমরা
1: আজও রাতুলের পেটের ক্ষত চিহ্ন মনে করিয়ে দেয় সেই রক্তস্নাত জুলাই আগস্টের নির্মমতা। ২০২৪ সালের এই দিনে সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়। দেশব্যাপী অন্তত 93 জন নিহত হন। এদিন বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা করার আহ্বান জানান। শুরুতে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে 5 আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া 97% পণ্যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিট নক ডাউন পণ্যও রয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে সিইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে চলমান গ্যাস সরবরাহের সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রমে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। তবে টার্মিনালটির কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক হলে গ্যাসের সংকটও পর্যায়ক্রমে কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশগুলোর মধ্যে আলোচনা সহজতর করতে প্রস্তাব বিনিময়ে নিবিড়ভাবে কাজ করছেন মধ্যস্থতাকারী। এদিকে ওমানের উপকূলে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে আসতে মরিয়া। তেহরানকে তিনি একাধিকবার শেষ সুযোগ দিয়েছেন। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের একটি মাঠে ভূমি ধসে চাপা পড়ে নিহত হয়েছেন 14 জন তীর্থযাত্রী এবং আহত হয়েছেন 5 জন। আফ্রিকার স্ট্রিংয়ের এ দেশটিতে তার দীর্ঘ বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 14:45 খেলা শুরু হবে। 7ই আগস্ট দ্বিতীয়, 10ই আগস্ট তৃতীয়, 12ই আগস্ট চতুর্থ এবং 15ই আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। জনপ্রত্যাশা পূরণের সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর। কোরিয়ার বাজারে দেশের 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এবং আগামীকাল ব্রেডিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসই ছিল জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি, যে শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয় স্বৈরাচার। ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Shunten Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

কত হে দুয়ায় আমি কিম বাচ্চাও আয় একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিলে হয়।

0: বলে এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইরা I'm sitting alone, sweetheart, for me there is none, sweetheart, I'm sitting alone,
1: I'm sitting alone.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: sorry. I love you.
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: You're listening to Taka FM 90.4.
1: She's crazy like a fool.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

টাইম চেক, এখন সময় ভোর 6:00।